আকাশবাণী আগরতলা শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলোহার্টজে।

সঙ্গে আমাদের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা ও ওয়েভস ওটিটি প্ল্যাটফর্মে শোনা যাবে। আকাশবাণী আগরতলা আজ শনিবার, 3রা শ্রাবণ 1948 শকাব্দ, 8ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 25শে জুলাই 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট হয়ে 3 সেকেন্ড।

এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের প্রথম অধিবেশনের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুংনি খরাং। সকাল 7:05 রবি কিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। সকাল 7:35 স্থানীয় বাংলা সংবাদ। সকাল 7:40 ককবরক সংবাদ। সকাল 7:45 অভিজ্ঞাপন অনুষ্ঠানে শুনবেন ইতিহাসের পাতায় স্মরণীয় ঘটনাবলী, শ্রোতাদের পাঠানো চিঠি, বিভিন্ন তথ্য, কর্মকালে বিজ্ঞপ্তি, স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। সকাল 8:40 অনুষ্ঠান জায়নাক। সকাল 9:10 দেশ বন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 9:15 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। সকাল 9:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন নানা রঙের গান। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান ককবরক সংযোজনায়। সকাল 10:30 ককবরক ও হিন্দি গান। সকাল 11:00 শুনবেন বাংলা ছায়াছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি যারা। 1:05 শুনবেন পদ্মা পুরাণ, বিষয় পদ্মাবতীর আগমন ও মনসার উক্তি প্রসঙ্গ, পরিবেশনায় বুদ্ধদেব সাহা এবং সহশিল্পীবৃন্দ। দুপুর 1:40 লোকগীতি শুনবেন সুবোধ রায়ের কণ্ঠে। দুপুর 1:50 রজনীকান্তের গান শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। শুনলেন আজকের প্রথম অধিবেশনের অনুষ্ঠান সূচি।

সেখানে চিকিৎসা করিতে বাহির হইয়াছে। রাজুপাড়ে যে চিকিৎসক তাহা জানিতাম না, তবে আমি কিছুদিন হোমিওপ্যাথি ওষুধ নাড়াচাড়া করিয়াছিলাম বটে। ভাবিলাম এইসব ডাক্তার কবিরাজ শূন্য স্থানে দেখি যদি কিছু উপকার করিতে পারি। কাছারি হইতে আরো অনেকে গেল,

0: কথার উত্তরে কি বলিতে যাইতেছি এমন সময় হঠাৎ চোখ পড়িল রোগীর শিয়রের দিকে দেওয়ালে মেঝে থেকে হাত তিনেক উঁচুতে একটা কাঠের তাকের প্রতি। দেখি তাকের উপর একটা আঢাকা পাথরের খোড়ায়
1: দুটি পান্তা ভাত, ভাতের উপর দুদশটা মাছি বসিয়া আছে। কি সর্বনাশ! ভীষণ এশিয়াটিক কলেরার রোগী ঘরে, আর রোগীর নিকট হইতে তিন হাতের মধ্যে ঢাকাবিহীন খোড়ায় ভাত। সারাদিন রোগীর সেবা করার পরে দরিদ্র ক্ষুধার্ত বালিকা হয়তো পাথরের খোড়াটি পাড়িয়া পান্তা ভাত দুটি নুন লঙ্কা দিয়া আগ্রহের সহিত খাইতে বসিবে। বিষাক্ত অন্ন, যার প্রতি গ্রাসে নিষ্ঠুর মৃত্যুর বীজ। বালিকার সরল অশ্রুভরা চোখ দুটির দিকে চাহিয়া শিহরিয়া উঠিলাম। রাজুকে বলিলাম, এ ভাত ফেলে দিতে বলো ওকে, এ ঘরে খাবার রাখে। মেয়েটি ভাত ফেলিয়া দিবার প্রস্তাবে বিস্মিত হইয়া আমাদের মুখের দিকে চাহিল। ভাত ফেলিয়া দিবে কেন? তবে সে খাইবে কি? ওঝাজিদের বাড়ি থেকে কাল রাতে ওই ভাত দুটি তাহাকে খাইতে দিয়া গিয়াছিল। আমার মনে পড়িল, ভাত এদেশে সুখাদ্য বলিয়া গণ্য, আমাদের দেশে যেমন লুচি কি পোলাও। কিন্তু একটু কড়া সুরেই বলিলাম, উঠে এখনি ভাত ফেলে দাও আগে। মেয়েটি ভয়ে ভয়ে উঠিয়া খোরার ভাত ফেলিয়া দিল। তাহার স্বামীকে কিছুতেই বাঁচানো গেল না। সন্ধ্যার পরেই বৃদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল।
2: সুভাষিত অনুষ্ঠানে আজ শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী আগরতলা। এখন অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানটি শুনুন স্বাগতর কণ্ঠে।

শুনছেন ভক্তিমূলক গান অঞ্জলি অনুষ্ঠানে। এবারে শিল্পী

0: শ্রদ্ধাঞ্জলি পর্বে
1: আজ শুনলেন ভক্তিমূলক গান। আজকের আসরের শিল্পীরা ছিলেন স্বাগত, জৌজ এবং মনোময় ভট্টাচার্য। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন

তাশাল তালটুক তাল নিয়ে শাল থাম শালমারি চিবড়িরা থামসি বা চিপড়া বেশি জলায় তাল নিয়ে শাল নৈচি বা শালমারি নৈ সাই নৈচি দক ইংরেজি বেশি নরখনাই তঙ হাইনু খরাং পান্ডা সঙ্কুবুনি শাল নিহাই তিনি বহাইন কক কাহাম খনামানি বিশিংতেই সিনে সঙ্গ পান্ডান সঙ্গ তিনি জেংলাইবন সঙ্গ কক কাহাম খনালায়ন গান্ধীজি সাউই গলাংমানি থাইসা থাইনি কক কাহামনো কক ব্রবায়।

চাউই কলং খা নরক গথং বাচি উই টং না খে অব হাইকে ন বাচি উই টং দি খনা ন আনি লংমানি পাইথাক শাল হনে তৈ সরংমং সরংনাও অব হাইকে ন সরং দি নং গথং টংফ্লাই না হনে নং শাক শাক ন আ সলাইমং উং দি জে সলাই মঙ্গ নং অহায়ং ন সলাই যাকে নুক না মুজঙ্গ নি বাইথং নি পুইতু ন নি ওয়ানসুকম নি ওয়ানসুকম ন নি ককথাই নি ককথাই ন নি সামুং নি সামুং ন নি লয় নি লয় ন নি মোলাজা নি মোলাজা নো নি ইয়াফারম আও তুম ন সয় লামানো নং সায়ী নাইমানখে নং খাকামানো তাইয়াগারদি তাই হিনমালে জেসক সাল সং কেবে মঙ্গ ক্লাই টংফানো সং সিনি বখানো গরাক ক্লাই টনখাংকে সং সিনি চাইটকমানি বিসিংতেই সং সালসা সালসা কপলাই অংনাইনো খরকসা বরকনি তমুং তাই বিনি লংমা বসকঙ্গ বহাই অংনাই আবো বিনি সামুংনি বিসিংতেই ন সিজাগো হাইনি বাগৈ ন খরকসা সেক বরক ন তমুং ন নং বিসিংতেই সিনি না মুচুংই টংকে নং বিনি ওয়ান সুমুং বহাই আবো নসে নং সাই মাননা চাইতকতি আও সং হাইকে আসক জরা সং খানা লাইকা গান্ধীজি সাউই কলাংমানি ক কাহাম

পুইলা পুইলা ও বেমার মানজাকে নুকজাগো বহক ফুলিমা খিসে তৈথানে কেবেমু টেকটো উংমা অ খৈথায় উংমা খিচা খিচা লুমটুক সাতক উংমারক গবায়ক গবায়ক হাই উংমারক দেই সাক কেবল সাক ফাক সাগো ফানকরে হাইরক উং নুকজাগো ফিয়াবা জেফুর বহক সাব অ্যাপেন্ডিসাইটিস অংখে অম থাইগানা এবার তলা বখাক বহক সানানে চেংনাই ও বহক সাবো ইয়াগ্রা বখাক সানানি চেঙ্গো বহক তলানি ইয়াগ্রা বখাক বহ বড় রক বুঝি ও বাক্সা জুদা জুদা ব উং বড় বুঝি ওই জুদা জুদা ব উঙ্গুই মানো বড় রকনি যে ইমিউনিটি সিস্টেম এবং বড়কনি যে লাইফ স্টাইল অবনি বিশিঙ্গব অবনি জুদা জুদা বহক সামুং নুকজাগি মানো তবু ও বেমার উংখাহিঙেকে ইয়াগ্রা ফাইসিংনি বহক যেতে খেব সানাই অব কমন সিমটম জরা তংসানি শাক নাইকল জায়গাকে অ্যাপেন্ডিক্স ফাতি রগ থাঙ্গাই মানো তেই কতর বেমার বাই গফান জাগাইব থাঙ্গাই মানো তুমুনো অব অপারেশন রাইসলাবই মানিয়ার হিঙ্কে কতর বেমারনি ফাইসিংগো থাংমানি বা গিরিমা সিনচা বেমারনি ফাইসিংগো উঙ্গুই থাংমানিব নজাগো ও বেমার অংখে চাথানি কিসা বাছিউব চানানে নামাই রমদি ময়দানি মানে চাই গমনি আতারক চাকা হিয়াঙ্গাই চাকুকাই থগে বা বুফামনি মানে চাইয়া তঙ্কাইঙ্গে যতনি চাকুগো তে তাবুক তো হাতি রক গবংমা চামুং কতাল কতাল মাকা আবরক যে ডক্টর শাক নাইকল নাই রক সাব বরক যেতেখে তংনানি সাব আতেখে তঙ্কা হিয়াঙ্গে বেলাখেন চাকুনাইতে ফেকজাকি মানে রক ফাস্ট ফুড রক বাই চালই টঙ্কা হিঙ্গে যতনে গাহাম কোক উংনাই হাইকে আসুক জরা নরক্ষণাক চিনি তিনি শাক হাম পান্দাব অ্যাপেন্ডিক্স নতই কক থাইসা থাইনি।

जिसा निसीमी छारिकनी दामबा एबा एगारोटा निसीमी पाँचटा नि बिसिम थाङै हाबानगाव थाङै नरक मालायनायमोन। हाबानक निकाय त्रिपुरा फिल्म एन्ड टेलिभिसन इन्स्टिट्युट नजरुल कला क्षेत्र कमप्लेक्स आगरतला त्रिपुरा তাই পিন নম্বর 799007 তাই তুমুং ইমেল নি বিশিং তৈ নরক করং হরনা মচং তংখাকে নরক টাইপ খাইমানো tfti.icatripura@gmail.com ও জাগাও নরক ইমেল খাইমানো তুমুং ককদুক নি বিশিং তৈ নরক করং হরনা মচং তংখাকে ককদুক বৈব করং ইমানো আবনে বাগে ককদুক নাম্বার সাজাক্কা 0381-2300-595 হাইন হাইতে এসে থাকলে 0381-2300-595 অকক দুক নাম্বার নিবিশিং দিব হাইব হাইন নরক গ্রহরে মানো।

0: কে হায়ুনি খরং সঙ্গ আসুক জেরা খেলাই তিনি কক থুম তাবু খেলায় সেবক বরফ তেলামানী কক ত্রিপুরা হাইকোর্ট নিবিসঙ্গ জুনিয়র এডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট আচুক থায়ও বরক কিসা সুবুং জাকনাই বেবাগৈ বুক চা আচুক থাই দঙ্গ চিবরি অবনী বাকি রংমারি সাকলাই জাকা জেসা গ সিজাক ইউনিভার্সিটি নি গ্রেজুয়েট তাই লগি কম্পিউটার গ্রং আবহাই সার্টিফিকেট রক টংনা নাংনাই তাই আবনো কারে টাইপ নি স্পিড 40 এবা ব্রিজি স্পিড টংনা নাংনাই হিনি ব সাকলাই জাকা উমরং নাংনাই 18 সিমি 40 উমরনি বিশিঙ্গ তাই এসটি এসসি রংনি বাকে হিংকে 45 নি বিশিঙ্গ পানো চৌগান হিব সাকলাই জাকা আপন কারে অবন কিতিংগী বিনি রাংমারি এবা খেবা বিনি যে দরমাই রাজাগান পে মেট্রিক লেভেল 7 ন রকসাউইনে 21,400 খ্লাইনাই তাল রাজাগনাই অবনী কয়লাই রানী পাইথাক সালমারি ও বস্কাং অগাস্টালনি সাল সি সালমারিনী বিশৃঙ্গ অনলাইননি বিশৃঙ্গি ফর্ম ফিল আপ খাইনি বাকি সাকলাই জাকা তাই আবনু কারি হানি হয় হাইকোর্টনি ত্রিপুরা হাইকোর্টনি বিশৃঙ্গ না তাই কেসিয়া আচক থাইনি বাকি বাহিনী কয়লাই আচক জাগৈ দো অবনী মুংখা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বেবাগৈ বুক চা আচক থাই দঙ্গ খরক থামনি বাকি তাই অবনী বাকি রংমারি ইংনা নাংনাই কম্পিউটার সায়েন্স তৈ পরিজাক তাই হ্যাকাবা ইনফরমেশন টেকনোলজি ও বিই খ্লাইজাক বা বিটেক খ্লাইজাক এবা খেবা এমসিএ খ্লাইজাক ইংনানি নাংনাই অবনী বাকি বহাইনি উমর 18 সিমি 40 নি বিশিঙ্গন সাকলাইজাকা তাই এসটি এসসি রংনি বাকি 45 নি সাকলাইজাকা অব বহাইনি কয়লাই রানানি পাইথাক সালমারি বিসকাং অগাস্টালনি সালচি এবার 10 অগাস্ট 2026 নিবিশিংন অনলাইন নিবিশিংতেই ফর্ম ফিল আপ খাইনানি বাকি সাকলাই জাকা গ্যাসক জরা খানালাই সং সেবক বরক তালাংমানি কক একে তাবুক সং খানালাই নবর তৈবারনি সাকাংবাড়িয়া কক্তমা
1: নবর তৈবারনি সাকাংবাড়িয়া কক্তমা ও সাকলাই জাকা আমি আসনি যে তুমারি বাই চাংমারি তমানে আর 32.0 ডিগ্রি সেলসিয়াস তো সাকা বকা নুকজাকা তে চাংমারি বো দো 25.4 ডিগ্রি সেলসিয়াস নুকজাকা তিনি ফুং জরা তে তিনি তুমারি বাই চাংমারি তঙ্গই মানো 33 ডিগ্রি সেলসিয়াস তে খামাব তঙ্গই মানো 25 ডিগ্রি সেলসিয়াস এবার 25 ডিগ্রি তে তিনি নকবার তৈ হকুনি মারি দো 92% সাকাব তে খামাব দো 76%
0: আও হ্যাঁ আসুক জেরা নবর তৈবানী কক তোমা বুখানা লাগে হ্যাঁ তিনি নি পান্দান কম থেঙ্গা আং তনুজা
1: আং মামন
0: আও হ্যাঁ হায়ুনি খরাঙ্গ তাবুক খানালায় রচা মঙ্গরাঙ্গ হরি জমাতে আনি খরাঙ্গ

আসক জরা খানাকা গরঙ্গ হরি জমাতে আবার চাঁদ ঝাক রে চাপমং আকাশবাণী আগরতলা অভিনী লগিন পাইখা তিনি ফুংনি ককব্রক পান্দা হায়ুনি খরাং যতন তেসাহাইনু হাই ফুং কাহাম তাই খুলম বাইকা

আকাশবাণী আগরতলা। এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান হায়ুঙ্গনি খোরান। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণ পর।

এতক্ষণ শুনছিলেন রবি কিরণ। আকাশবাণী আগরতলা, এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। তারপরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মধ্যরাতের ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে বরখাস্ত করেছে। সরকার আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি CJP-র প্রতিনিধি দলের সঙ্গে আর এক দফা বৈঠকে বসবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর অফ অনারিস কৌসা উপাধিতে সম্মানিত করা হয়েছে। গ্লাসগোতে আয়োজিত কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ঝান্ডু কুমার। আসছে বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে বিলটি সংসদে পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই এক ভিডিও বার্তায় জানান, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল খুব শীঘ্রই সংসদে আনা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দী। পড়ুয়াদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা সুনিশ্চিত করাই ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেই জন্য অবিলম্বে পরীক্ষা নেওয়াও ছিল অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বৃহস্পতিবার মধ্যরাতে তার ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তার ওই ভিডিওতে সাড়া দিয়ে যুব সমাজ যেভাবে তার পরামর্শ অনুসরণ করেছেন তাতে তিনি অভিভূত।
1: কাল দের রাত আপসে মিলনে কা মৌকা মিল গয়া। মেরে জো ভিডিও পোস্ট কিয়া থা উসকো জিস প্রকার সে আপনে রেসপন্ড কিয়া, সকারাত্মক সুঝাও দিয়ে, থ্যাঙ্কস টু এভরিবডি। ये आपका प्यार बना रहेगा, हमारा नाता और अधिक सक्रियता से जुड़ता रहेगा। थैंक यू दोस्तों।
0: সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, পরীক্ষায় দুর্নীতি রুখতে করা আইন আনার বিষয়ে যাতে কোনো রকম বিলম্ব না হয় তা নিশ্চিত করার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের শ্রী রিজিজু

0: দেশও একই জিনিস চায় এবং বিল পাশের ব্যাপারে কোনো রকম বাধা সৃষ্টি হওয়া উচিত নয়। পড়ুয়াদের স্বার্থ সুরক্ষিত রাখতে সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে।
1: सोमवार को बिल तो हम लोग तो तैयारी कर रहे हैं। हम तो प्रधानमंत्री जी ने कहा है कि छात्रों को लेकर के जो हम बिल ला रहे हैं तो उसमें कोई विलंब नहीं होना चाहिए, और जो प्रधानमंत्री जी ने कहा है इसमें कोई रुकावट पैदा करने के लिए कोई हठगंडे अपनाना ठीक नहीं होगा। अब इसको राजनीतिकरण करके फायदा नहीं है, हम लोगों को ठोस कदम कैसे उठाना चाहिए छात्रों का भविष्य के लिए, इस पे ध्यान देना चाहिए।
0: সরকার আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করবে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল এ কথা জানান। শ্রী নাড্ডা ও আরেক কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে এক দফা বৈঠক করেন। পরে শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সিজেপির বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে তাদের অবহিত করা হয়। সিজেপি তিনটি প্রধান দাবি পেশ করেছেন, এছাড়াও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য বেশ কিছু সংস্কারেরও সুপারিশ করেছে তারা।
2: लगभग दो घंटे चली सरकार की ओर से मैं और मेरे साथ मंत्री जितेंद्र सिंह की बातचीत के शामिल हुए। उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई।
0: এদিকে প্রতিনিধি দলের সদস্য সিজেপির মুখপাত্র আশুতোষ রানার দাবি, সরকার তাদের দুটি দাবি মেনে নিয়েছে। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ 47 জন আধিকারিককে তাদের কাছ থেকে বরখাস্ত করেছে। এদের কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলেও সূত্রের খবর। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মধ্যেই এনটিএর এই পদক্ষেপ বিশেষ উল্লেখযোগ্য। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ জেনারেল ম্যানেজার স্তরে একাধিক বরিষ্ঠ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে। সংঘ লোকসেবা আয়োগ বা ইউপিএসসির প্রতিভা সেতু পোর্টালের মাধ্যমে 16 জন তরুণ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এনটিএ এক বিবৃতিতে জানিয়েছে, প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের বিষয়ে অধ্যাপক কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ কার্যকর করার লক্ষ্যে এই সিদ্ধান্ত প্রথম পদক্ষেপ। প্রাথমিকভাবে চুক্তিভিত্তিক হিসেবে 3 বছরের মেয়াদে 4টি জেনারেল ম্যানেজার পদের বিজ্ঞাপন দিয়েছে এনটিএ। এই প্রথম নেওয়া হচ্ছে তরুণ আধিকারিক। এদিকে প্রশ্ন ফাঁস ও পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024-এর আওতায় থাকা বিভিন্ন পরীক্ষায় অপরাধ সংক্রান্ত বিষয়গুলির তদন্ত করতে দিল্লি পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে। দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে যে টাস্ক ফোর্স বিভিন্ন কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত পরীক্ষাগুলির অনিয়মের বিষয়ে দ্রুত তদন্ত করবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে 3টি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন বা ভাববা রসায়ন প্রকল্প অনুমোদন করেছে। চলতি আর্থিক বছরে কেন্দ্রীয় বাজেটে প্রকল্প অনুমোদিত হয়েছিল। প্রকল্পের জন্য মোট বরাদ্দের পরিমাণ 3030 কোটি টাকা। বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল সাংবাদিকদের বলেন, এই প্রকল্প অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে।

সালে দেশমাতৃকার সম্মান রক্ষার্থে শৌর্য প্রদর্শনের জন্য যেসব জওয়ান শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল শ্রদ্ধাঞ্জলি সমারোহে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে ডক্টর অফ অনারিস কৌসা উপাধিতে সম্মানিত করা হয়েছে। শ্রীমতী মুর্মুর সর্বজনীন সেবা, শিক্ষা ও সামাজিক বিষয়ে বিভিন্ন বিষয়ের প্রতি তার ব্যতিক্রমী ভূমিকা এবং ভারত রোমানিয়া সম্পর্ককে আরও গভীর করে তুলতে তার অবদানের জন্য এই সম্মানে ভূষিত করা হয়। এই সম্মান গ্রহণ করে রাষ্ট্রপতি তা 140 কোটি দেশবাসীকে উৎসর্গ করেছেন। তিনি বলেন, দুদেশের জনগণের মধ্যে গভীর মৈত্রী বন্ধনের প্রতিফলন এই সম্মান প্রাপ্তি। ভারত ও তানজানিয়া দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নমূলক অংশীদারিত্ব, প্রতিরক্ষা, সুরক্ষা, সহযোগিতা, ডিজিটাল

পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, কৃষি, স্বাস্থ্য, পরিষেবা, সংস্কৃতি ও দুদেশের মধ্যে যোগাযোগ সহ দ্বিপাক্ষিক বিভিন্ন সমঝোতার ক্ষেত্রগুলি পর্যালোচনা করেছে। গত 22 জুলাই দার এস সালামে ভারত তানজানিয়া বিদেশ পরামর্শদান দপ্তরের এই বৈঠকে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। ইরানের জলসীমায় মোজাম্বিকের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার দিশার ওপর হামলার পরে জাহাজে থাকা 28 জন ভারতীয় নাবিক নিরাপদে আছেন। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নাবিকদের নিরাপত্তা ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। ভারত ইচ্ছাকৃতভাবে প্রতিবেশী দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল খারিজ করে দিয়েছেন। হারারেতে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত জিম্বাবুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 4:30। গত বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে 7 উইকেটে জয়ের ফলে ভারত সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। গ্লাসগোয় আয়োজিত 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ঝান্ডু কুমার। পুরুষদের হেভিওয়েট ভারোত্তোলনের ফাইনালে তিনি ব্রোঞ্জ পদক জয় করেন। বিহারের নালন্দা জেলার বাসিন্দা ঝান্ডু কুমার দ্বিতীয় রাউন্ডে 190 কেজি ওজন তুলে 130.9 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান তথা পদক জয় নিশ্চিত করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্কার সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মধ্যরাতের ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছে। সরকার আজ নতুন দিল্লিতে কক্ষ জনতা পার্টি বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়ার বুকারেস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর অনারিস কৌসা উপাধিতে সম্মানিত হয়েছেন। খবর শেষ হলো।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষায় অসদ উপায় অবলম্বনের ক্ষেত্রে দ্রুত বিচার আদালত স্থাপন ও কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য একটি খসড়া বিল গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। সংসদ ভবন চত্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। জানা গেছে, প্রস্তাবিত আইনটি আগামী সপ্তাহে সংসদে পেশ করা হতে পারে। উল্লেখ্য, এক ভিডিও বার্তায় গতকালই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিধান সম্বলিত একটি বিল সংসদে পেশ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভিডিও বার্তার পর পাওয়া সাড়া ও পরামর্শের জন্য দেশের তরুণদের ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে নিজের পোস্টে তরুণদের বিপুল সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভিডিওটি এখন পর্যন্ত 303 মিলিয়নেরও বেশি দর্শক সংখ্যা অতিক্রম করেছে, যা নাকি পোস্টটি সামনে আসার প্রথম 24 ঘন্টার মধ্যে সর্বাধিক দেখা ভিডিও হিসেবে বিবেচিত হয়েছে। প্রাণী সম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস আগরতলার প্রজ্ঞা ভবনে গতকাল 50টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট অর্থাৎ মিনি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। এই অ্যাম্বুলেন্সগুলি রাজ্যের 50টি ব্লকে পৌঁছে দেওয়া হবে। মন্ত্রী শ্রী দাস জানিয়েছেন, এই অ্যাম্বুলেন্সগুলি প্রাণীদের সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে সমস্ত প্রাণীপালকরা তাদের পশু পাখি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে অপারক, তারা 1962 এই টোল ফ্রি নাম্বারে ফোন করলে প্রাণী চিকিৎসকরা নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবেন এবং প্রাণীদের চিকিৎসা প্রদান করবেন। কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ এমভি ওমরফের ওপর হামলার নিজের দেশের এক নাগরিকের প্রাণহানির ঘটনায় ভারত তীব্র নিন্দা জানিয়েছে। বাণিজ্যিক জাহাজের উপর হামলাকে গ্রহণযোগ্য নয় জানিয়ে ভারত সংশ্লিষ্ট সকল পক্ষকে সামুদ্রিক নৌ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রক জানিয়েছেন, জাহাজটি 18 জুলাই কৃষ্ণসাগর অতিক্রম করার সময় রাশিয়ার জলসীমায় আক্রান্ত হয়। জাহাজটিতে 3 জন ভারতীয় নাগরিক সহ 10 জন নাবিক ছিলেন। এই হামলায় জাহাজে থাকা অন্য 2 ভারতীয় নাগরিক নিরাপদে আছেন বলেও মন্ত্রক জানিয়েছে। ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে কৈলাশহর সার্কিট হাউসে গতকাল 210 জন আপদা মিত্র এবং সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবককে বিপর্যয় মোকাবিলার জন্য ব্যবহৃত সামগ্রী তুলে দেওয়া হয়। এই পর্বে উপস্থিত ছিলেন জেলাশাসক মেঘা জৈন, 2 অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা ও সাগর শোভন দেবনাথ, কৈলাশহরের এসডিএম শান্তিময় দেববর্মা প্রমুখ। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ

জাতীয় পর্যায় এবং ভিবিজি রামজি প্রকল্পে নিয়ে। গতকাল জোলাইবাড়ি ব্লকের তরুমা, কুয়াইফাং, বীরেন্দ্রনগর এবং শ্রীকান্তবাড়ি এডিসি ভিলেজে বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হয়। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এই তিনটি সভায় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 26 জুলাই রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। মূল পর্বের ঠিক পরে প্রচারিত হবে স্থানীয় ভাষায় মন কি বাতের অনুবাদ। সরকার মেডিকেল কলেজে স্নাতক এবং স্নাতকোত্তর আসন সংখ্যা বৃদ্ধি করেছে।

৪৫টি। এই সময়ের মধ্যে স্নাতক আসন ৫১,348 থেকে বেড়ে ১৩৯,489 এবং স্নাতকোত্তর আসন ৩১,185 থেকে বেড়ে ৮৬,360 হয়েছে। পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ার লিফটিং ফাইনালে ঝান্ডুকুমার আজ ভোরের দিকে ব্রোঞ্জ পদক জেতার মাধ্যমে গ্লাসগোতে অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে ভারত তাদের পদক জয়ের অভিযাত্রা শুরু করেছে। বিহারের নালন্দা জেলার বাসিন্দা ঝান্ডুকুমার দ্বিতীয় প্রচেষ্টায় ১৯০ কেজি উত্তোলনের মাধ্যমে ১৩০.৯ পয়েন্ট অর্জন করে পদক নিশ্চিত করেছে। সিপাহীজলা জেলাভিত্তিক সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতা গতকাল সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত হয়। জেলার অন্তর্গত সোনামুড়া, বিশালগড় ও জম্পুইজলা মহকুমা থেকে অনূর্ধ্ব ১৫ বালক বিভাগ এবং অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগ মিলিয়ে মোট ৮টি দল অংশগ্রহণ করে। জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দলগুলি আগামী ২৮ তারিখ রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় ত্রিবেণী সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ত্রিবেণী সংঘ ৬-০ গোলে বিবেকানন্দ ক্লাবকে হারিয়ে দেয়। বিজয়ী দলের লালমিঙ্গা জোয়ালা হ্যাট্রিক করেন। এবারে আবহাওয়া। আগামী ২৪ ঘন্টায় সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৫:৩০ পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত ০.৮ মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭:৫৫ মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা সংমুং কংলাই কেসে কেরেং অংমা পার্টিমং আমজক নারগৈ মিয়া কেন্দ্রনি মন্ত্রিসভা ফাস্টেক দরবার খানানি বাকি স্নামগ্রামা বিল গসিমং রেখা সংসদ ভবন সংসাজাক মন্ত্রিসভানি ককলাম সালাইমান তৈদুলখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ স্নামগ্রামা বিল বসকাং হাতিবারণ সংসদ তিসাজাগৈ মানু মন্ত্রীবক্রক বিডিও ককমুং কাইসব শাখা স্রাই রকনি বিশারং বিশি এরেং অংয়া তৈন নাহারৈ হাপাং সাকথারৈ সামং তাঙ্গৈ দঙ্গু তাই দায়িত্ব আমজকমুং নাহার জাকফিকা ব শাখা সংমুংলাই কেসেকেরেং অংমা মূসা চিকন পাটিমুংয়া আবো রাসাই রাসাই স্রাই রক্তাই মাফাসংনি বাকি বেলাই খা খামজাকাই কক মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বিডিও ককমুং আওয়াই খ্লাইমাইয়াগুলো হাকতরনি শিক্লারকনি বখাকতৈ কক বিদিতে চাজাকমুং মানমাবাই হাকতরনি শিক্লারকন খা কাহাম ইয়াফারকা অ বিডিও তাবকসুক জরা থামরা থাম মিলিয়ননি কবাং নাইনাইরক নাইখা অ পোস্ট জমানি দামনৈ চিব্রৈনি বিশিঙ্গ যতনি কবাং বিডিও নাইজাকাহনৈ সাজাকা কেন্দ্রনি মন্ত্রী জে পি নাড্ডাতে ডক্টর জিতেন্দ্র সিং মিয়া দিল্লি কতালো দরবার ফাং বক্রকনি আদংরক বাই মালাইখা পান্ডানি উলো ককতমা থুমনাই রক বাই কক সালাইথানি মচাং নাড্ডা সাকা পান্ডাও বরক আমজক মুংনি রাইদাস নাম ফিরনানি নরগৈ দরবার ফাং বক্রকনি সানমুং রকন খালগৈ খনাকা মচাং নাড্ডা সাকা দরবার ফাং বক্র কাইথাম সানমুং কতর ইয়াফারকা অ আমজক মুংনি স্নাম মুংবলাই নংখরমানি কাসুনানি বাকি কিসাসক রাইদাস লাইনানি কক বিতিব রেখা ইয়াঙ্গো কেন্দ্রনি সংসদনি মন্ত্রী কিরেণ রিজিজু সাকা আমজক মুঙ্গ রায়দা জায়া কাসুনা বাকি বিল ক্রাক তুবুনানি লিয়েরিয়া তৈ আবুনি বাকি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ফান রেখা স্রাই রকনি থিনাং মথাং নারকানি বাকি হাপাং নাঙ্কুকমানি ইয়াপ্রি রমৈ দঙ্গু মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনা ককতিশালনি ফুং দামজি সাব আকাশবাণী মন কি বাত মান্দাব হা কতর তৈ বুই হা কতনি লুকুরক বাই ককলাম সালাইয়ানো অ মেইল আকাশবাণী তৈ দূরদর্শনী যত নেটওয়ার্ক আকাশবাণী ককতুমা ওয়েবসাইট www.newsonair.com তৈ নিউজ অন এআইআর মোবাইল এপও খাই মানবায়ানো অ পান্ডা আকাশবাণী ডিডি নিউজ মন্ত্রীবক্রকনি নাইখুং এবার ককথুং তৈ আওয়াই মূ নাইখুংনি ইউটিউব চ্যানেলবো খাই মানবায়ানো অ পান্ডা আমচাইনি কক বাই হরনি দাম চার্জরা তৈসা খনাউই মানবায়ানো আগিনি পুলিশনি দাগিনাই অকরা অনুরাগ থৈমানি পাটিমুংন মিয়া এস পি বেরেমো আমজকনানি বাকি দাগিমুং রেখা হাস্তেনি বারজা মানজাক পুলিশ দাগিনাই অকরা জি এস রাও আবনো আমজকনায়ানো সালথাং হাঙ্করনি পুলিশ সুপার নমিত পাঠক বনচুবাওয়ানো ইয়াকবারা পুলিশ সুপার দ্রবনাথ তাই সাব ইন্সপেক্টর শুভজি দেব অ দরবাও পুলিশ সুপার ক্রাইম ব্রাঞ্চ তাই সাইবার ক্রাইম ইউনিটনি চুবাচু নাহারৈ মানানো মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু

0: আগরতলানি প্রজ্ঞাপন খুংবাচি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট এবং মিনি অ্যাম্বুলেন্স সেপন চলফ্লাই রেখা ও অ্যাম্বুলেন্স রক হাস্তেনি কাইবাচি ব্লক রহর জাগানো মন্ত্রী মোচাংদা শাখা ও অ্যাম্বুলেন্স রক বাই মালমাতানি নাইমথাংরথানি কাইসা নাংকুকমানি সামুং চাসাওয়ানো মালমাতা রেনাই রক বরকনি মালমাতা সাকাম সেন্টার তলাংনানি বাকে 1962 ও টোল ফ্রি নম্বর কল খাই মালমাতানি সাক নাইনে রক থাঙ্গই সগৈয়ানো তাই মালমাতা আমজক নাইয়ানো হাপাং মেডিকেল কলেজ ডিগ্রিতে মাস্টার ডিগ্রি ও আচুকথাই বাংরেখা মিয়া লোকসভা ও সাকামতে নুকুং হামক্রাই মন্ত্রী ইয়াকচু অনুপ্রিয়া পাটেল শাখা নই সাইচি ব্রী বিশি ও হাকতর মেডিকেল কলেজ কাই থামরা চারচি স্নি তংমানি তাবুকাবো বাঙ্গি এংখা কাইচাররা ব্রীচি ব্রী অ জরাও ডিগ্রি নি আচুকথাই কাইবাচিসা সাই থামরা ব্রীচি চার তংমানি বাঙ্গই কাইসা রাসাই থামচি চুকু সাই ব্রীরা চারচি চুকু তাই মাস্টার ডিগ্রি ও আচুকথাই কাই থামচিসা সাই সারা চারচি বানী বাংরি বই কাই চারচি দক সাই থামরা দকচি খাইজাখা চলারকনি হেভিওয়েট পেরা পাওয়ার লিফটিং ফাইনেল ঝান্ডু কুমার ব্রোঞ্জ সকাত মানমানি বিশিংতেই গ্লাসগো সংসারজাক নই সাই নৈচি দক কমনওয়েলথ গেমস ভারত সকাত মানমানি লাম চেংজাখা বিহারনি নালন্দা হাঙ্করনি ঝান্ডু কুমার সারা থামচি পয়েন্ট চুকুমানই অসকাত মানো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলনৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুংনি মিয়াহরনি থংলাইমাও ত্রিবেণী সংঘ কপ্লাইয়ংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসারজাক থংলাইমাও ত্রিবেণী সংঘ দকবুকজাক গোলনি ফেরবাই বিবেকানন্দ ক্লাবনু মেচেনখা কপ্লাই বদলনি লালমিঙ্গা জুয়ালা হ্যাট্রিক খাইখা তাবুক নবাতিবারনি ককতুমা বস্কাং দামনৈ চিব্রী সিপাহিজলা গুমতি তে সালগ্রা হাঙ্কর গবাং ওয়াতৈ ওয়াউই মানুহনি হজাক মুংরেখা নবাতিবার নাইখং তিনি সালনি শাখানি তুংমারি থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি নৈচিবা দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস ফুং দাম বাতামৈ সতী থামচি জরা ওয়াতৈ ওয়াখা বুকচা দশমিক চার মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রীচিবাও
1: আগরতলা শুরু হচ্ছে অনুষ্ঠান অভিজ্ঞাপন।

সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, নতুন দিনের নতুন আলোয় আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রতিদিনের মতোই আজও আমরা আশা, স্বপ্ন আর ইতিবাচক চিন্তায় ভরপুর মানসিকতা নিয়ে এক নতুন সকাল

0: করছি আপনাদের সঙ্গে। আজ অভিজ্ঞাপনের আসরে থাকছি আমি সুয়েতা, আর আমার সঙ্গে থাকছে
1: আমি সত্যজিৎ।
0: শ্রোতা বন্ধুরা, আজ বিশ্ব ডুবে যাওয়া প্রতিরোধ দিবস, এমন একটা দিন যা আমাদের মনে করিয়ে দেয় একটু সচেতনতা, একটু সতর্কতা আর সময় মতো সঠিক পদক্ষেপ অনেক মূল্যবান জীবন বাঁচাতে পারে। আমরা অনেক সময় ভাবি ডুবে যাওয়ার ঘটনা শুধু নদী বা সমুদ্রেই হয়, কিন্তু বাস্তবটা হলো পুকুর, খাল, জলাশয় এমনকি বাড়ির কাছের জলভর্তি গর্তেও দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মাত্র কয়েক মুহূর্তের অসতর্কতাই বড় বিপদের কারণ হতে পারে।
1: তাই আজ আসুন কয়েকটি সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে রাখি। প্রথমত, ছোট শিশুদের কখনোই জলাশয়ের কাছে একা যেতে দেবেন না, একজন প্রাপ্ত বয়স্কের নজরদারি সবসময় জরুরি। দ্বিতীয়ত, সাঁতার শেখা শুধু একটি দক্ষতা নয় বন্ধু, এটি একটি জীবন রক্ষাকারী শিক্ষা। সুযোগ থাকলে পরিবারের সবাইকে সাঁতার শেখার জন্য উৎসাহিত করুন। আর তৃতীয়ত, নৌকায় বা গভীর জলে গেলে অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করুন, নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোষ নয়।
0: আর যদি দেখেন কেউ জলে বিপদে পড়েছে, তাহলে নিজের জীবন ঝুঁকিতে ফেলে ঝাঁপ দেবেন না, আশেপাশের মানুষকে ডাকুন। দড়ি, বাঁশ বা ভাসতে পারে এমন কিছু বাড়িয়ে সাহায্য করার চেষ্টা করুন এবং দ্রুত জরুরি সহায়তার ব্যবস্থা করুন। বন্ধুরা, একটা বিষয় মনে রাখবেন, দুর্ঘটনা অনেক সময় হঠাৎই ঘটে, কিন্তু সচেতনতা সব সময় আগে থেকেই গড়ে তোলা যায়। আজকের এই বিশেষ দিনে আমরা সবাই একটা ছোট্ট অঙ্গীকার করি, নিজে সচেতন থাকব, অন্যকেও সচেতন করব, নিরাপদ থাকব, নিরাপদ রাখব।
1: শ্রোতা বন্ধু, আপনাদের একটি সতর্কতা হয়তো একটি পরিবারের হাসি ফিরিয়ে দিতে পারে, একটি সঠিক সিদ্ধান্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি মূল্যবান জীবন। তবে শেষে শুধু এইটুকুই বলবো, জল জীবন দেয়, কিন্তু অসতর্কতা জীবন কেড়ে নিতে পারে। তাই নিরাপদ থাকুন, সচেতন থাকুন আর ভালো থাকুন।

শ্রোতা বন্ধুরা, চলুন এবার একটু ইতিহাসের পাতায় ঘুরে আসা যাক। আজকের দিনটি ঠিক কি কি কারণে বিশেষ, চলুন একটু ইতিহাসের পাতায় চোখ বুলিয়ে জেনে নিই। 1901 সালে বিশিষ্ট সাহিত্যিক মনোজ বসু যশোর জেলায় জন্মগ্রহণ করেন। আজকের দিনে শিক্ষাজীবনে খুলনার বাগেরহাট কলেজে পড়ার সময় যুগান্তর বিপ্লবী দলে যোগ দেন তিনি। স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন মনোজ বসু। কলকাতা সাউথ সুবারবান স্কুলে শিক্ষকতা করতেন। তার প্রথম গল্প সংকলন বনমর্মর। তার জনপ্রিয় গ্রন্থ হল ভুলি নাই। আর এই গ্রন্থেই সশস্ত্র বিপ্লবীদের রাজনৈতিক কর্মকাণ্ড ও ব্যক্তিগত জীবনের পরিচয় পাওয়া যায়।

0: 1936 সালে প্রখ্যাত অধ্যাপক ও নৃতত্ত্ববিদ ডক্টর পঞ্চানন মিত্র তিনি প্রয়াত হন। নারকেলডাঙ্গা হাই স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে বঙ্গবাসী কলেজ থেকে আইএ পাশ করেছিলেন। পরে রিপন কলেজ থেকে ইংরেজিতে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে অবিনাশ স্বর্ণপদক লাভ করেন। ভারতের প্রাগ ঐতিহাসিক শিল্প ও কারিগরি বিদ্যা বিষয়ে গবেষণার জন্য প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি লাভ করেছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের প্রধান পদের দায়িত্ব গ্রহণ করেছিলেন। এছাড়াও ভারতীয় জাদুঘরের নৃতত্ত্ব অংশের সহকারী কিউরেটরের কাজ করতেন তিনি। তিনি কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরও নিযুক্ত হন। 1922 সালে উত্তরবঙ্গের বন্যায় একদল যুবক সঙ্গে নিয়ে তিনি ত্রাণ কার্যে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। আমেরিকার বিশ্ববিদ্যালয়ে তিনি গবেষণা করেন আর তার গবেষণার বিষয় ছিল হিস্টোরিক্যাল ইনভেস্টিগেশন ইনটু দ্য মেথড অ্যান্ড রিসার্চ কনসেপশন ইন আমেরিকান অ্যান্থ্রোপোলজি।
1: শ্রোতা বন্ধুরা, এই ছিল

0: 1906 সালে আজকের দিনে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্লাবিত হয়েছিল। 1985 সালে আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী ও মহারাজা মনীন্দ্র কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ডক্টর ভূপেন্দ্রনাথ বসু তিনিও প্রয়াত হন।
1: শ্রোতা বন্ধুরা, আজকের দিনে 2007 খ্রিস্টাব্দে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন প্রতিভা সিং পাটিল।
0: এবং সেই সাথে আজ 25 জুলাই দিনটি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুদের জন্মদিন, বিবাহ বার্ষিকী কিংবা বিশেষ কোনো দিন, তাদের প্রত্যেককে জানায় আকাশবাণী আগরতলা পরিবারের পক্ষ থেকে আজকের দিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা।

শ্রোতা বন্ধুরা, এবারে সময় হয়ে গেছে চিঠির ঝাঁপি খুলে বসার। লিখছি তোমায় পর্বে। বন্ধুরা, আপনারা যারা চিঠি পাঠিয়েছেন, সেই চিঠির ঝাঁপিতে প্রথম যে চিঠিখানি আজকে আপনাদের পড়ে শোনাবো, সেই চিঠিটি পাঠিয়েছেন জলপাইগুড়ি থেকে ঈশিতা গুপ্ত। চিঠিতে তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, বর্ষা ভেজা শুভেচ্ছা জানাই তোমায়। জীবনের প্রতিটা বাঁকি বলে অত কিম, সেই বাল্যবেলায় এক একটা পরীক্ষার ধাপ পেরোলেই ভাবতে হতো এরপর পরীক্ষার পাট চুকলো যখন, শিক্ষান্তে কী করব, মা বাবার কথানুযায়ী সংসারে মন প্রাণ ঢেলে দেব নাকি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পরিচয় তৈরি করব। তারপর জীবনের উপান্তে এসেও মনে হয়, জীবনটাকে কিভাবে এগিয়ে নিয়ে গেলে নিজে এবং পারিপার্শ্বিক সবাই ভালো থাকবে। আসল বা মুদ্রা কথা এই যে, তুমি নিজের মনের কথা শুনবে নাকি সবার কথা শুনে সিদ্ধান্ত নেবে। আমি আমার নিজের জীবনে চেষ্টা করি নিজের মনের কথা শুনে চলতে, কিন্তু সব ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে ওঠে না। বাল্যে গুরুজনদের মেনে চলা ছিল বাধ্যবাধকতা, তাই অত্যন্ত স্বাধীন চেতা হয়েও অনেক ব্যাপারই আপোষ করতে হয়েছিল। পরিবেশ, পরিস্থিতি, সমাজ ও অর্থনীতির চাপ কখনো প্রত্যক্ষ কখনো পরোক্ষভাবে জীবনে পড়ে, তাতে ইচ্ছে লক্ষ্য ব্যাহত হয়, কিন্তু কিছুই করার থাকে না। তবু কিছু মানুষকে দেখি যাদের মনের জোর অসম্ভব বেশি, নিজের ইচ্ছে মতোই তারা জীবনকে গড়ে নেয়, তাদের কুর্নিশ জানাতেই হয়। কথা হচ্ছিল অতহকিম নিয়ে, যা এগিয়ে যাবার মন্ত্র, চড়ুইবতীর মন্ত্র। একের পরে কিছু না কিছু চলছেই, চলবেই, এই তো কালের নিয়ম। বিশ্ব ব্রহ্মাণ্ড না হলে থেমে যাবে, সৃষ্টি ব্যাহত হবে, জীবন আটকে যাবে কঠিন আবর্তে। তাই এগিয়ে চলা আর মনের কোণে স্বতই জিজ্ঞাসা, অত কিম, শুধু ব্যক্তিগত স্তরে নয়, নৈবর্তিকভাবেও ভাবতে হয় অত কিম। বিজ্ঞানের অগ্রগতি আমাদের সুখ দিয়েছে, আরাম দিয়েছে, কিন্তু প্রকৃতি ও স্বাভাবিকতা বজায় থাকছে কতটা? প্রাকৃতিক সম্পদ যে হারে শেষের পথে, এরপর কি হবে? অত কিম, পৃথিবী জুড়ে এই যে বিরাট ধ্বংসযজ্ঞ চলেছে, তার শেষ কোথায়? কেন এ লড়াই, কেন এ যুদ্ধ? পেশি আস্ফালনে কোনোদিনও কোনো সমস্যার সমাধান কি আজ পর্যন্ত হয়েছে? না তো। তবে কেন? ধরে নিলাম এক পক্ষ জিতল, অন্য পক্ষ নিশ্চিহ্ন হয়ে গেল, তারপর মানুষ থামবে, শান্তি পাবে নাকি চলবেই চলবেই মনুষ্যত্বের এই অবমাননা? আমাদের প্রশ্ন অত কিম। অতএব এটুকুই প্রার্থনীয়, উত্তিষ্ঠত, জাগ্রত, ওঠো, জাগো, ধ্বংসলীলা থামাও, শান্তি প্রতিষ্ঠা করো, বন্ধুত্বের বাঁধনে এক হও। শুভেচ্ছান্তে ঈশিতা গুপ্ত, কারবালা চা বাগান, বানারহাট, জেলা জলপাইগুড়ি।

আরও চিঠিটি পাঠিয়েছেন অনিল কুমার ঠাকুর, কাটোয়া, প্রান্তিক পাড়া, পূর্ব বর্ধমান থেকে। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, অতকিম একটি সংস্কৃত শব্দগুচ্ছ। এর আক্ষরিক অর্থ হল তারপর কি বা এরপর কি। আদি শঙ্করাচার্যের বিখ্যাত স্তোত্রে বারবার মনে করিয়ে দেয়া হয়েছে যে মানুষ যতই ধন সম্পদ, রূপ, যৌবন, ক্ষমতা বা যশের অধিকারী হোক না কেন, দিন শেষে মহাকালের দরবারে দাঁড়িয়ে একটি প্রশ্নই অবধারিত হয়ে ওঠে, অত কি। অর্থাৎ এইসব পাওয়ার পর মানুষের আত্মার তৃপ্তি কোথায়। শৈশব থেকে মানুষ এক অন্তহীন প্রতিযোগিতায় লিপ্ত হয়, ভালো ফল, ভালো চাকরি, বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, সমাজে উচ্চ প্রতিষ্ঠা, একের পর এক লক্ষ্য আমরা পূরণ করতে থাকি। কিন্তু ক্ষণিকের যে আনন্দ মেলে তা দ্রুত এই কর্পূরের মতো উড়ে যায়। একটি চূড়া জয় করার পর মন আবার অন্য এক উচ্চতর চূড়ার দিকে হাত ছাড়ি দেয়। বস্তুগত কোনো প্রাপ্তি মানুষকে চিরন্তন সুখ দিতে পারে না। ঠিক এইখানে মনের অজান্তে ধাক্কা দেয় সেই চিরন্তন প্রশ্ন, সপ্ত হল অতপর কি। এই শূন্যতা বোধে মানুষকে বোঝায় যে জাগতিক প্রাচুর্য বাহ্যিক আরাম দিতে পারলেও অন্তরের শান্তি দিতে অক্ষম। রবীন্দ্রনাথ ঠাকুর তার বহু কবিতা, গান এবং প্রবন্ধে এই ভাবটিকে অপরূপভাবে ফুটিয়ে তুলেছেন। সোনারতরী কবিতায় কৃষক তার সমস্ত ধান, কর্মের ফসল নৌকায় তুলে দিল, কিন্তু সেই নৌকায় তার নিজের কোনো স্থান হল না। মহাকালের স্রোতে মানুষের সৃষ্টিটিকে থাকে, স্রষ্টা হারিয়ে যায়। রবীন্দ্রনাথের গানেও আমরা পাই, সব পেয়েছিস দেশে, মন তোরা হাতরে বেড়াস কিসে। যখন জাগতিক সব পাওয়া শেষ হয়ে যায় তখনও মানুষের মন এক অজানার উদ্দেশ্যে ব্যাকুল হয়ে থাকে। এই ব্যাকুলতাই হল অতকিম এর কাব্যিক রূপ। বাহ্যিক জগৎকে জয় করার পর যখন মানুষ নিজের ভেতরের জগৎকে চিনতে শুরু করে তখনই এই তারপর কি প্রশ্নের সঠিক উত্তরটি মেলে। আর সেই উত্তরটি হল ত্যাগ, প্রেম এবং আত্মিক মুক্তি। প্রীতি শুভেচ্ছা সহ ইতি অনিল কুমার ঠাকুর, কাটোয়া, প্রান্তিক পাড়, পূর্ব বর্ধমান।

শ্রোতা বন্ধুরা, সময়টা চলছে বর্ষাকাল, আর এই বর্ষার সময়ে গরম থেকে আমাদের কষ্টটা একটু কমলেও স্বাস্থ্যের দিকে তো নজর রাখতেই হবে, কারণ এই সময়টায় একটা ভ্যাপসা ভাব থাকে। চলুন তাহলে জানিয়ে দিচ্ছি এই বর্ষাকালে আমাদের ঠিক কী কী করণীয়। আসলে এই সময়টায় একটা উষ্ণ এবং আর্দ্র পরিবেশ থাকে, আর এই পরিবেশটা ব্যাকটেরিয়া ছত্রাকের বেড়ে ওঠার জন্য একেবারেই আদর্শ। আর তার ফলে এই সময় খাবার দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। হিসেলে ঘরের তাপমাত্রায় রাখা খাবারে দ্রুত জীবাণু বেড়ে উঠতে পারে, আর সেই খাবার খাওয়া মানেই পেটের অসুখ। তাই বর্ষার মরশুমে কিভাবে খাবারকে নিরাপদ রাখা যায়, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, সেদিকে আমাদের একটু নজর দিতে হবে। হিসেলে অর্থাৎ রান্নাঘরের আনাজ কানাজ, গ্লাস ওভেন থেকে বেসিন, রান্নার সরঞ্জাম ইত্যাদি খুব ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে শুকনো করে সেই জিনিসগুলোকে রাখতে হবে। এঁটো বা অপরিচ্ছন্ন বাসনেও ব্যাকটেরিয়া ছত্রাক বেড়ে উঠতে পারে, তাই বাসনপত্র ভালো করে ধুয়ে তারপর অবশ্যই চেষ্টা করবেন গরম জলে ধুয়ে নিতে। সেই সঙ্গে রান্নাঘরের মেঝেও গরম জল এবং সাবান দিয়ে পরিষ্কার করা জরুরি। শুধুমাত্র পেটের অসুখই ছড়ায় না এই হেঁসেল। হেঁসেল অপরিচ্ছন্ন থাকলে বিভিন্ন রোগের সংক্রমণের ভয়ও থাকে। এছাড়াও আমাদের প্রত্যেকেরই কিন্তু এখন একটা অভ্যেস রয়েছে, যে খাবারগুলো থেকে যায় সেগুলো আমরা ফ্রিজে রেখে দিই, কিন্তু ফ্রিজেও পরিষ্কার করাটা জরুরি এই সময়। ব্যাকটেরিয়া ছত্রাক এইগুলোর হাত থেকে নিজের শরীরকে যদি বাঁচাতে চান, তাহলে অবশ্যই বর্ষাকালে নিজের রান্নাঘর, ফ্রিজ অর্থাৎ রান্নার যাবতীয় সরঞ্জাম অবশ্যই পরিষ্কার রাখবেন।

0: বেরোয় চলে যাই
1: যুদ্ধে।
0: শ্রোতা বন্ধু, ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট TFT আই দ্য আর্ট অ্যান্ড ক্রাফট অফ সং ক্রিয়েশন অ্যান্ড মিউজিক প্রোডাকশন বিষয়ক একটি 5 দিনের কর্মশালার আয়োজন করতে চলেছে। কর্মশালাটি আগামী 27 জুলাই থেকে 31 জুলাই 2026 পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই কর্মশালাটি বিশেষভাবে সেই সকল সঙ্গীতপ্রেমীদের জন্য পরিকল্পিত যারা গান কিভাবে সৃষ্টি ও প্রযোজিত হয় সেই সম্পর্কে গভীর ধারণা অর্জন করতে চান। পাশাপাশি আমাদের ত্রিপুরার উদীয়মান গীতিকার, সঙ্গীত পরিচালক, সুরকার, সঙ্গীত প্রযোজক এবং সিনেমা ও সঙ্গীত শিল্পে আগ্রহী ভবিষ্যৎ পেশাদারদের জন্য এটি অত্যন্ত উপযোগী। তাই রেজিস্ট্রেশন করুন 26 জুলাই 2026-এর মধ্যে। আগ্রহী প্রার্থীরা ব্যক্তিগতভাবে TFTI অফিসে এসে কিংবা ইমেলের মাধ্যমে অথবা ফোনে যোগাযোগ করে নাম নথিভুক্ত করতে পারে। যোগাযোগের সময় সকাল 11টা থেকে বিকেল

0: ছাত্রীদের দ্রুত যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে আর শিক্ষাদানের মাধ্যম রয়েছে ইংরেজি এবং হিন্দিতে। ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট TFTI নজরুল কলাক্ষেত্র কমপ্লেক্স আগরতলা ত্রিপুরা 799007। ইমেল করুন tfti.ica@gmail.com। ফোন নম্বর হল 0381-23-00595-0381-23-00595।
1: শ্রোতা বন্ধুরা, আরও একখানি তথ্য আপনাদের জানিয়ে রাখি। অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তর 2025-26 ইংরেজি শিক্ষাবর্ষে অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত ছাত্রছাত্রী বিভিন্ন পেশাগত পাঠ্যক্রমে পড়াশোনা করার জন্য শর্ত সাপেক্ষে এককালীন আর্থিক সহায়তার জন্য আবেদনপত্র আহ্বান করেছিল। প্রাপ্ত সমস্ত আবেদনপত্রগুলি থেকে মেধার ভিত্তিতে শর্তাধীন অথবা অস্থায়ী প্রার্থীর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীর তালিকা সবার জন্য অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তরের ওয়েবসাইট www.obcw.tripura.gov.in এ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে দপ্তরের নোটিশ বোর্ডেও দেখা যেতে পারে। নির্বাচিত ছাত্রছাত্রীরা আগামী 5 আগস্ট 2026 ইংরেজি তারিখের মধ্যে অরিজিনাল কাগজপত্র নিয়ে ভেরিফিকেশন করার জন্য ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসে যোগাযোগ করতে পারেন। এই তারিখের পরে কোনো রকমের ভেরিফিকেশন বা অথেন্টিকেশন গ্রহণযোগ্য নয়। নির্বাচিত এই তালিকায় যদি কোনো ছাত্রছাত্রী যোগ্য বলে বিবেচিত না হয় তাহলে এই আবেদনটি বাতিল বলেই গণ্য হবে। আর এই নির্বাচিত তালিকার উপর কোনো রকম অভিযোগ থাকলে আগামী 5 আগস্ট 2026 ইংরেজির মধ্যে ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসে এসে যোগাযোগ করার জন্য ছাত্রছাত্রীদেরকে বলা হয়েছে। তবে এই তারিখের পরে আর কোনো রকম অভিযোগ গ্রহণ করা হবে না। এ ছিল কিছু তথ্য।
0: এবারে চলে যাচ্ছি আমাদের চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য কর্মখালী বিজ্ঞপ্তিতে। অগ্নিবীর এবং এয়ারম্যান এ পদে সম্ভাব্য শূন্যপদ রয়েছে 500টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা বিএসসি ডিগ্রি পাস, বয়স হতে হবে অনূর্ধ্ব 22 বছর আর অনলাইনে দরখাস্ত করার শেষ দিন হচ্ছে 26 জুলাই। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 22 সেপ্টেম্বর থেকে, তবে কেন্দ্র ও তারিখ বিস্তারিত কল লেটারে জানানো হবে।
1: শ্রোতা বন্ধুরা, আরও একখানি কর্মখালী বিজ্ঞপ্তি। ভারত সরকারের রেল মন্ত্রকের অধীন ভারতীয় রেলের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ RRB-তে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডেপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল ও মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে। পদের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এবং কেমিক্যাল ও মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট। মোট শূন্য পদ রয়েছে 4098টি। অনলাইনে আবেদন শুরু হবে আগামী 14 আগস্ট 2026 এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ আগামী 13 সেপ্টেম্বর 2026। প্রার্থীদের অবশ্যই ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা অথবা ইঞ্জিনিয়ারিং অথবা প্রযুক্তি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা হতে হবে ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স 33 বছর অতিক্রম করা যাবে না।
0: এসএসসি অফিসার শূন্যপদ সংখ্যা 275টি এবং সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিটেক, এমএ, এমএসসি পাস হতে হবে প্রার্থীদের আর বয়স হতে হবে অনূর্ধ্ব 24 বছর। আর অনলাইনে দরখাস্ত জমা করার শেষ তারিখ আগামী 27 জুলাই। বাছাইকৃতদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ কেন্দ্র বিভিন্ন তারিখ সহ বিস্তারিত কল লেটারে জানিয়ে দেওয়া হবে।
1: শ্রোতা বন্ধুরা, এবারে অভিজ্ঞাপনের আসর থেকে বিদায় নেওয়ার সময় এসে পড়েছে, কিন্তু তার আগে চলুন জানিয়ে রাখি আজকের আকাশ ঠিক কি বলছে। আবহাওয়া দপ্তরের সূত্রে আজকের আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সাধারণত আকাশ মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গায়। আজ

0: সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 0.8 মিলিমিটার। তবে এক সতর্কবার্তায় বলা হয়েছে, ত্রিপুরার সবকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজকের এই অভিজ্ঞাপনের আসর থেকে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুয়েতা,
1: আর আমি সত্যজিৎ। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ, এবং এরপরেই শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

रातै खाना बायखा बखुक शांति बाला नुवाटियानि खुक।

আকাশবাণী আগরতলা। এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান জায়নক। দেশবন্ধন পর্বে এবারে দেশাত্মবোধক গান শুনবেন, প্রথমে সত্য চৌধুরীর কণ্ঠে।

দেশবন্দনা পর্বে এতক্ষণ শুনছিলেন দেশাত্মবোধক গান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট্র্যাক আদালত গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মধ্যরাতের ভিডিওয় অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। সরকার আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করবে। এদিকে প্রশ্ন ফাঁস ও পাবলিক এক্সামিনেশন অ্যাক্টে বিভিন্ন পরীক্ষায় অপরাধ সংক্রান্ত বিষয়গুলির তদন্ত করতে দিল্লি পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর অফ আনরিস কৌসা উপাধিতে সম্মানিত করা হয়েছে। কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজ এমভি ওমরফির ওপর হামলায় একজন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় নতুন দিল্লি নিন্দা প্রকাশ করেছে। স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানলের কারণে স্পেন সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। গ্লাসগোয়ে কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ঝান্ডু কুমার। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট্র্যাক আদালত গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌরোহিত্যে সংসদ ভবনে গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে বিলটি সংসদে পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবারই এক ভিডিও বার্তায় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল সংসদে আনা হবে জানিয়েছেন। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার মধ্যরাতে তার ভিডিওয় অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানান। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তার ওই ভিডিওতে সাড়া দিয়ে যুব সমাজ যেভাবে তার পরামর্শ অনুসরণ করেছেন তাতে তিনি অভিভূত।
1: মেরে জো ভিডিও পোস্ট কিয়া থা উসকো জিস প্রকার সে আপনে রেসপন্ড কিয়া সকারাত্মক সুঝাও দিয়ে থ্যাঙ্কস টু এভরিবডি।
0: সরকার আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করবে। কেন্দ্রীয় মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা গতকাল একথা জানান। শ্রী নাড্ডা ও আরেক কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে এক দফা বৈঠক করেন। পরে শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সিজেপির বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে তাদের অবহিত করা হয়। সিজেপি তিনটি প্রধান দাবি পেশ করেছে, এছাড়াও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করার জন্য বেশ কিছু সংস্কারেরও সুপারিশ করেছে তারা।
2: লগভগ দু ঘন্টে চলি সরকার কি ওর সে মে আর মেরে সাথ সরকার কে মন্ত্রী জিতেন্দ্র সিং কি বাতচিত মে শামিল হুয়ে উনকি বাতে হমনে সুনি বাতে সৌহার্দপূর্ণ বাতাবরণ মে হুই আর কই দৃষ্টি সে উন সারি বাতো পর হর তরিকে সে চর্চা হুই।
0: এদিকে প্রতিনিধি দলের সদস্য সিজেপির মুখপাত্র আশুতোষ রানার দাবি, সরকার তাদের দুটি দাবি মেনে নিয়েছে।
3: ডিমান্ড যে তিন উনমে সে দো ডিমান্ড কম্পেনসেশন অর এফআইআর কা বিড্রল অর সভরেন গ্যারান্টি উনসে সরকার পজিটিভ হে।
0: প্রশ্ন ফাঁস ও পাবলিক এক্সামিনেশন অ্যাক্টে 2024 আওতায় থাকা বিভিন্ন পরীক্ষায় অপরাধ সংক্রান্ত বিষয়গুলির তদন্ত করতে দিল্লি পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে। এক বিবৃতিতে পুলিশের পক্ষে বলা হয়েছে, টাস্ক ফোর্স বিভিন্ন কর্তৃপক্ষ পরিচালিত পরীক্ষার অনিয়মের দ্রুত তদন্ত করবে। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ 47 জন আধিকারিককে তাদের কাছ থেকে বরখাস্ত করেছে। এদের কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলে সূত্রের খবর। এদিকে এনটিএ জেনারেল ম্যানেজার স্তরে একাধিক বরিষ্ঠ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে। সংঘ লোক সেবা আয়োগ বা ইউপিএসসির প্রতিভা সেতু পোর্টালের মাধ্যমে 16 জন তরুণ আধিকারিক নিয়োগের জন্যও বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এই প্রথম নেওয়া হচ্ছে তরুণ আধিকারিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। অপারেশন বিজয় অভিযানে ভারতের জয়কে স্মরণ করে 27তম কার্গিল বিজয় দিবস বর্ণাঢ্য রূপে উদযাপনের লক্ষ্যে লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারক সম্পূর্ণভাবে প্রস্তুত। দুদিনের এই উদযাপন আজ শুরু হবে। একগুচ্ছ কর্মসূচির মধ্যে দিয়ে 1999 সালে দেশ ও মাতৃকার সম্মান রক্ষার্থে শৌর্য প্রদর্শনের সঙ্গে যেসব জওয়ান শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল শ্রদ্ধাঞ্জলি সমারোহে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ তীর্থযাত্রা ছদিন পর আজ আবার শুরু হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে তাই কদিন বন্ধ ছিল। কাশ্মীরের বিভাগীয় কমিশনার অংশুল গর্গ আকাশবাণীকে জানিয়েছেন, বালতাল ও পেহেলগাঁও দুটি রুটেই যাত্রা শুরু হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর অফ অনারিস কৌসা উপাধিতে সম্মানিত করা হয়েছে। শ্রীমতী মুর্মুর সর্বজনীন সেবা, শিক্ষা ও সামাজিক বিভিন্ন বিষয়ের প্রতি ব্যতিক্রমী ভূমিকা এবং ভারত রোমানিয়ার সম্পর্ককে আরও গভীর করে তুলতে তাঁর অবদানের জন্য রাষ্ট্রপতিকে এই সম্মানে ভূষিত করা হল। এই সম্মান গ্রহণ করে রাষ্ট্রপতি তা 140 কোটি দেশবাসীকে উৎসর্গ করেছেন। তিনি বলেছেন, দুদেশের জনগণের মধ্যে গভীর মৈত্রী বন্ধনের প্রতিফলন এই সম্মান প্রাপ্তি।
4: ফর ডিকেডস রোমানিয়ান ইউনিভার্সিটিজ হ্যাভ ওয়েলকামড ইন্ডিয়ান স্টুডেন্টস পার্টিকুলারলি ইন মেডিসিন, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। আই উড এনকারেজ রোমানিয়ান এডুকেশনাল ইনস্টিটিউশনস টু ডিপেন কোঅপারেশন থ্রু জয়েন্ট রিসার্চ এন্ড ফ্যাকাল্টি এন্ড স্টুডেন্ট এক্সচেঞ্জেস। I hope that my visit will lead to new academic partnerships and encourage more students and researchers from Romania to engage with India.
0: রাষ্ট্রপতি শিক্ষাকে তার জীবনের একক গুরুত্বপূর্ণ রূপান্তরকারী শক্তি হিসেবেও বর্ণনা করেন। ভারত ও তানজানিয়া দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়নমূলক অংশীদারিত্ব, প্রতিরক্ষা, সুরক্ষা সহযোগিতা, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, কৃষি, স্বাস্থ্য পরিষেবা, সংস্কৃতি, দুদেশের মধ্যে যোগাযোগ সহ দ্বিপাক্ষিক বিভিন্ন ক্ষেত্রে সমঝোতার ক্ষেত্র পর্যালোচনা করেছে। ইরানের জলসীমায় মোজাম্বিকের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার দিশার ওপর হামলার পর জাহাজে থাকা 28 জন ভারতীয় নাবিক নিরাপদে রয়েছেন। তেহরানে ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নাবিকদের নিরাপত্তা ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এদিকে কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজ এমভি ওমরফির ওপর হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নতুন দিল্লি। বাণিজ্যিক জাহাজের ওপর এ ধরনের হামলাকে গ্রহণযোগ্য নয় বলেও অভিহিত করেছে তারা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি সামুদ্রিক নৌ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গত 18 জুলাই কৃষ্ণ সাগর দিয়ে যাওয়ার সময় জাহাজটিতে হামলা করা হয়। 3 জন ভারতীয় নাগরিক সহ মোট 10 জন নাবিক ও কর্মী ছিলেন জাহাজে। এই হামলায় 1 জন ভারতীয় নাবিক প্রাণ হারান এবং জাহাজে থাকা অন্য 2 ভারতীয় নাগরিক নিরাপদে আছেন। বিদেশ মন্ত্রকের পক্ষে মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবালনের কারণে স্পেন সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। স্পেনের মাদ্রিদের পশ্চিমে ছড়িয়ে পড়া 3টি পৃথক দাবানল মিশে গিয়ে বিশাল অগ্নিকাণ্ডের আকার নেয়। তীব্র দাবদাহ, প্রবল বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। মাদ্রিদ অঞ্চলে 60,000-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, তার মধ্যে প্রায় 30,000-কে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মাদ্রিদের আঞ্চলিক নেত্রী ইসাবেল দিয়াজ আয়ুসো এটিকে ওই অঞ্চলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমে দাবানল ছড়িয়ে পড়ায় 1,40,000-এরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। কিভে ড্রোন প্রযুক্তির এক প্রদর্শনী লক্ষ্য করে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 15 জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। ওই প্রদর্শনীতে সেই সময় ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তরের বেশ কয়েকজন সদস্য ছিলেন। স্লোভিয়ানস্ক শহরের পূর্ব

0: পূর্বাঞ্চলে রাশিয়ার গ্লাইড বোমা আক্রমণে 5 জনের মৃত্যু হয়। কানাডার অন্টারিওতে বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং। তিনিই প্রথম ভারতীয় যিনি এই ঐতিহ্যশালী টুর্নামেন্টের ফাইনালে উঠলেন। এদিকে গ্লাসগোয়ে 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ঝান্ডু কুমার। পুরুষদের হেভিওয়েটে ভারোত্তোলনের ফাইনালে তিনি ব্রোঞ্জ পদক জয় করেন। হারারেতে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত আর জিম্বাবুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু বিকেল 4:30। জাতীয় মানবাধিকার কমিশন NHRC পাঞ্জাবের মোগায় একটি সরকারি স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে বেশ কয়েকজন ছাত্রীকে নিগ্রহের অভিযোগ সম্পর্কে রাজ্যের মুখ্যসচিব ও মোগার পুলিশের সিনিয়র সুপারিনটেন্ডেন্টকে নোটিশ জারি করেছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটি গ্রহণ করে কমিশন 2 সপ্তাহের মধ্যে এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছে। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর 10:10।
1: আকাশবাণী আগরতলা, এতক্ষণ শুনছিলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে সংবাদ শিরোনাম। প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষায় অসদ উপায় অবলম্বনের ক্ষেত্রে দ্রুত বিচার আদালত স্থাপন ও কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য একটি খসড়া বিলে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। সংসদ ভবন চত্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভিডিও বার্তার পর পাওয়া সাড়া ও পরামর্শের জন্য দেশের তরুণদের ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে নিজের পোস্টে তরুণদের বিপুল সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আগরতলায় প্রজ্ঞা ভবনে গতকাল 50টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট অর্থাৎ মিনি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। এই অ্যাম্বুলেন্সগুলি রাজ্যের 50টি ব্লকে পৌঁছে দেওয়া হবে। কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ MV ওমরফির ওপর হামলায় নিজের দেশের এক নাগরিকের প্রাণহানির ঘটনায় ভারত তীব্র নিন্দা জানিয়েছে। বাণিজ্যিক জাহাজের উপর হামলা গ্রহণযোগ্য নয় জানিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষকে সামুদ্রিক নৌ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ভারত। ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে কৈলাসহর সার্কিট হাউসে গতকাল 210 জনকে আপাদমিত্র এবং সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবককে বিপর্যয় মোকাবেলার জন্য ব্যবহৃত সামগ্রী তুলে দেওয়া হয়। এই পর্বে উপস্থিত ছিলেন জেলা শাসক সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ দ্বিতীয় পর্যায়ে এবং বিবিজি রামজি প্রকল্প নিয়ে গতকাল জোলাইবাড়ি ব্লকের তরুমা কোয়াইফাং বীরেন্দ্রনগর এবং শ্রীকান্তবাড়ি ADC ভিলেজের বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হয়। সমবায় মন্ত্রী শুক্লাজোড়া নোয়াতিয়া এই 3টি সভায় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। মূল পর্বের পরে প্রচারিত হবে স্থানীয় ভাষায় মন কি বাতের অনুবাদ। সরকার মেডিকেল কলেজে স্নাতক ও স্নাতকোত্তর আসন সংখ্যা বৃদ্ধি করেছে। লোকসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল গতকাল জানান 2014 সালে দেশে মেডিকেল কলেজ ছিল 387টি, বর্তমানে তা বেড়ে হয়েছে 844টি। পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ার লিফটিং ফাইনালে ঝান্ডু কুমার আজ ভোরের দিকে ব্রোঞ্জ পদক জেতে গ্লাসগোতে অনুষ্ঠিত 2026 কমনওয়েলথ গেমসে ভারতের পদক জয়ের অভিযাত্রা শুরু হয়েছে। বিহারের নালন্দা জেলার বাসিন্দা ঝান্ডু কুমার দ্বিতীয় প্রচেষ্টায় 190 কেজি উত্তোলনের মাধ্যমে 130.9 পয়েন্ট অর্জন করে পদক নিশ্চিত করেছেন। সিপাহীজলা জেলাভিত্তিক সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতা গতকাল সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত হয়। জেলার অন্তর্গত সোনামুড়া, বিশালগড় ও জম্পুই জেলা মহকুমা থেকে অনূর্ধ্ব 15 বালক বিভাগ এবং অনূর্ধ্ব 17 বালিকা বিভাগ মিলিয়ে মোট 8টি দল অংশগ্রহণ করে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় গতকালের রাতের খেলায় ত্রিবেণী সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিডি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ত্রিবেণী সংঘ 6-0 গোলে বিবেকানন্দ ক্লাবকে হারিয়ে দেয়। বিজয়ী দলের লালমিঙ্গা জোয়ালা হ্যাট্রিক করেন। আগামী 24 ঘন্টায় সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম। আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 থেকে বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনবেন নানা রকের গান। সকাল 10টায় শুনবেন হিন্দি ছবির গান ককবরক সংযোজনায়। সকাল 10:30 ককবরক ও হিন্দি গান, সকাল 11:00 শুনবেন বাংলা ছায়াছবির গান, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লেলা মানিজরা, 1:05 শুনবেন পদ্মাপুরাণ বিষয়ে পদ্মাবতীর আগমন ও মনসার উক্তি প্রসঙ্গ, পরিবেশনায় বুদ্ধদেব সাহা এবং সহশিল্পীবৃন্দ। দুপুর 1:40 লোকগীতি শুনবেন সুবোধ রায়ের কণ্ঠে, দুপুর 1:50 রজনীকান্তের গান শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে, বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 অনুষ্ঠানে গজল শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে, সন্ধ্যে 6:05 সমূহগীতি শিক্ষার আসর, সন্ধ্যে 6:30 জাগৃতি অনুষ্ঠানে পথ দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে হলে প্রসঙ্গে মিতালী নন্দীর সাক্ষাৎকার প্রচারিত হবে, সন্ধ্যে 6:50 লোকগীতি শুনবেন শিল্পী তপন রায়ের কণ্ঠে, সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 জেলার চিঠি, রাত 8:15 দিল্লি কেন্দ্র থেকে শুনবেন সংসদীয় পর্যালোচনা, 8:30 অনুষ্ঠান আজকের প্রসঙ্গ, রাত 9:00 নজরুল গীতি শুনবেন শিল্পী ধীরেন বসু, রাত 9:15 দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট, 9:30 শুনবেন নানা রঙের গান, রাত 10:00 আকাশবাণী সঙ্গীত সম্মেলন অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান পরিবর্তন হতে পারে। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে নানা রঙের গান। প্রথমে শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে পরপর কয়েকটি গান।

এবারে শুনুন শ্যামাসঙ্গীত শিল্পী

বাংলা ধ্বনিকা এরপরে শুনলেন শ্যামাসঙ্গীত শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়। আবার শুনুন আধুনিক গান, এবারে শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনছিলেন ককবরক সংযোজনায় হিন্দি এবং ককবরক গান। আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন বাংলা ছায়াছবির গান। প্রথম গানখানি শুনুন সাগরিকা ছায়াছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে।

গানখানি শুনছিলেন শ্যামল মিত্রের কণ্ঠে, পান্না হীরে চুনি ছায়াছবি থেকে। এবারে কিছু গান শুনুন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, প্রথম গানখানি জল জঙ্গল।

গানখানি শুনলেন পিতা পুত্র ছায়াছবি থেকে, শুনছেন বাংলা ছায়াছবির গান। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এবারে গানখানি শুনুন ছবি দৃষ্টি।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গানখানি শুনলেন জয় জয়ন্তী ছায়াছবি থেকে। এবারে কিছু গান শুনুন মান্না দের কণ্ঠে। প্রথম ছবি সুখ শাড়ি।

মান্নাদের কণ্ঠে গানখানি শুনলেন বাঁশুরি ছায়াছবি থেকে। শিল্পী কণ্ঠে এবারের গানখানি শুনুন ছবি মর্জিনা আবদুল্লাহ।

বন্যাদের কণ্ঠে গানখানি শুনছিলেন ব্যাপিকা বিদায় ছায়াছবি থেকে। শিল্পীর কণ্ঠে শেষ গানখানি শুনুন ছবি সন্ন্যাসী রাজা।

এই গানখানির সাথেই শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আসরের আজকে শিল্পীরা ছিলেন শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং মান্না দে।

0: প্রকাশম আকাশবাণী আগরতলা তাবুক চেঞ্জাগো তিনি দীপরজোরানী ককবরক পান্ডাও যিনি চেঞ্জ্রাবন খালায়ানো লাইলামানী জরাও মটর কামনে দেখি ককিসা
1: এবার বোট বুচলেনি তো চিনকান না চানু সেনামুই চাউই মানু রবি চানুচুর বাইখে তে ইয়োগে রব চাও আমনো কারিব চিনবন যাতে যাট খে মুই রক সঙ্গে চাও আর রক বাইখে তে আলো রক রিব সঙ্গে চাও চন্দ্রই আমাদের সঙ্গে তে বনি কথুম বুচলেন গুদৌ রগব দেবে চাও হাকি মঞ্চ নাইখে বন চিনি কবাং না চামুগন সামুনাঙ্গ আসে কবাং না চামুগ সামুনাঙ্গবা চিনবন কবাংখে নানা থাকে কবাংখে কাইনাবো নামনাই ফাইদি হাইকে চিন্তাবক সেলাইয়ানো অ মতন এবার বুট বুচলেন বাহাইখে বা কাইনানি না বন কাইনা এবার সানানি হিংখে আর জাগানো এবার হানো ওয়াইথাম এবার ওয়াইব্রেসি আলবাইরিনানি নামনাই বুট বুচলেন খাইনা থাকে বন কাইনানি এবার সান

0: जों मानैखोनै पाइथानि एबा फालनाय रक बंनि तामराय दांना कलाय चिनि तामराय दांना कलाय तै जों बाहायखे मानैखोनै पाइनानि नां आबोनो रगिनो तिनिनि जों कक्लाम सालायनानि बागै तिनि स्टुडिअ कबगै तबखा चिनि बखुक अक्राजुक चिनि बाय मनजन बखुनो पुइलानो लामसगो तै खुलुमुया फारो तिनिनि पान्दाव
1: खुलुमखा जतनन तिनि जे রায়দানতেই সানানি বাকি আসুকলাই যাক পৈলানো সানায় চিনি লংমাও জে নামানি মানই খুনই জাজাকাই সংজাকাই কানজাকাই যত চিনি বাইনানি থানি জে চিনি নামকমানি মানে বাইনাফুর রগ চিনি গবং মা মানে রগ রায়দা বা তামুখাই জং আবন কাসৈ গাহামখাই জং চিনি লংমাও জে নামারং থানা খাইনা নাম আবন তুই জং বেলাইখানো শিকোকনা নাঙ্গ পুইলানো আং সানাই চিনি জে রাইদাও গবং মা জাগাও জং নুকজাখা মানৈ খনৈ বাইনানি হংগাই পুইলানো চামুঙ হংগাই জং চামুঙ মানৈ বাইনানি হংগাই জং এক মার গনাং পেকেট রগ জং সৈজাক মানো আবরং জং পুইলানো গাহামকে নাই জং মা পাইলাইনাই সঙ্গ মানৈ রক রগখাই জং আইএসআই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট বাই সেনিমানি মারি আমারি জং পুইলানো জং পুইলা জেরি মানাইলাইনাই আহাবো হংকাকাই যে কোম্পানি মানৈ সালামকা হংকাই ভারত হাবঙ্গ 1937 এক মার্গ রকনি যে রায়দা আর রায়দা রক খাজাক দঙ্গ আবনি বাকি জং আমতে হাই রায়দা খাজাক মানে রং
0: নাইনানি
1: নাঙ্গ হংকাই কোম্পানি রক যে মানে ইসলামো আ মানে রগ বরক তাবুক অ জরা রগ বেলাই কম্পিটিশন টং মাবা বরক সাবলি সাবুক কাহাম খাইনানি বাকি থকগৈ জং বংনি কোম্পানি রংনি বাকি মানে রান বেশি কামাই খাইমানানি বাকি বরক জং থকগৈ সালামো আবনি বাকি জং আবহাই গবং মা জাগাও ন সাথিনি সামু মানে কানমু
0: থকম
1: ফুলতিনি গবং মা মানে রগনো আমি হাই বরক সালামই দঙ্গ আবনি বাকি জং থকম ক্রিম রক ফুলতিনি রগব
0: শ্যাম্পু
1: যদি চিনি চাইয়া হাকাই গবং মা তাবো বুমগান বরী রক বা চলা রং রুই বরক কোম্পানি পিরমুঙ্গ বরক কাহাম কাহাম বমুগান বড় রং তৈ বরক একবারটেস রগিও ফিয়াবা জং আমি হাই নাইয়া সেই জং পাই আবন ফুলনা নামাই যদি চিনি ফুল মানে আগুলো ব আমি হাই কোনো চিনি সাক চায়া রং খাঙ্কা বেজোয়া রং নক জাকাই জং কোম্পানি নবজং গবং মা রায়দা তৈ খাই জং
0: ক্লেম খাই মানে
1: ক্লেম সিমিয়া জং ফাইল কেস মারনাই
0: কাইসা দঙ বুক আদালত হনে
1: তাই চিনি শুধু আবুয়া যে আরো বিজ্ঞাপন রগ চিনি বরী কাহাম বা বমুগান জলা রং নাই বরং বমুই বজং আর রায়দাও
0: খিলাই
1: ক্লেম খাইমানো আবনি বাকি জং গবং মা রায়দাও নজং সিউনাই জং পাইলাইনেবো নাঙ্গ তাই তামনাই চিনি শুধু কোম্পানিয়া কোম্পানি মানে না হারি যে ফালনাই ফালনাই রগব সাবনি সাবো বেশি ফালেমান আবনি বাকি বরক ব হাইকেন আমি হাইকেন
0: মাজরা বেড়ে মানুষ
1: মাজরা সিমিয়া বরক তেব মাননি বাকি বরক আব তেব কাহাম কাহাম সাবই আজাগো বুসুক কাহাম হামিয়া দং আবনি সেপন যে দংমানি সেপন বরক সাবই জন থগগৈ দঙ ফালনাই ফালই বরক রং আজিনানি বাকি আবনি বাকি নজং দাম হাই জিনি বাইনা রক থানি গবং মা জং নাইনা নাঙ্গ পুইলানো চিনি রায়দা চিনি কাহামনি রায়দাও জং মা নাইলাইনাই আর রায়দানি নতাবুক জে সামানি আবংখা এক মার্ক বা আইএসআই মার্ক গনাং

যত খাই তং নাই তাকো বুখক সঙ্গ তিনি নগল পান্ডা ও কবক জাগু তিনি নগল পান্ডা নি গগিয়া ফাঙ্কা যেন যিনি লংমা ও তং না হাঙ্কাই গবাং মা মানে খাই পাই নিয়ে নাগ যিনি লংমানো মানে বাকে

পদ্মপুরাণ পাঠের অনুষ্ঠানে আজ শুনলেন পদ্মাবতীর আগমন ও মনসার উক্তি, পরিবেশনায় বুদ্ধদেব সাহা এবং সহশিল্পী বৃন্দ। অনুষ্ঠানটি প্রচারিত হল বুদ্ধদেব সাহা এবং সহশিল্পীদের সৌজন্যে। শিল্পীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোন নম্বর 9774919660। আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী তার মধ্যরাতের ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামীকাল এবছরের বিকশিত ভাইব্রান্ট ভিলেজ প্রোগ্রাম কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী অভিযোগ করেছেন, সংসদের বাইরে সংবাদ মাধ্যমের কাছে দেওয়া তাঁর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার আগের ঘোষণা মতো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বকেয়া রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেছে। হারারেতে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আজ ভারত জিম্বাবুয়ের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক আদালত গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে এই বিলটি সংসদে পেশ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বৃহস্পতিবার মধ্যরাতে তার ভিডিওর অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তার ওই ভিডিওতে সাড়া দিয়ে যুব সমাজ যেভাবে তার পরামর্শ অনুসরণ করেছেন তাতে তিনি অভিভূত।
1: মেরে যে ভিডিও পোস্ট কিয়া থা উসকো জিস প্রকার সে আপনে রেসপন্ড কিয়া সকারাত্মক সুঝাব দিয়ে থ্যাঙ্কস টু এভরিবডি ইয়ে আপকা প্যার বনা রহেগা হামারা নাতা और अधिक सक्रियता से जुड़ता रहेगा। थैंक यू दोस्तों।
0: পরীক্ষা ক্ষেত্রের গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ 47 জন আধিকারিককে তাদের কাছ থেকে বরখাস্ত করেছে। এদের কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলেও সূত্রের খবর। প্রশ্ন ফাঁস ও পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024 এর আওতায় থাকা বিভিন্ন পরীক্ষায় অপরাধ সংক্রান্ত বিষয়গুলির তদন্ত করতে দিল্লি পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে। দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে, টাস্ক ফোর্স বিভিন্ন কর্তৃপক্ষের পরিচালিত পরীক্ষাগুলির অনিয়ম নিয়ে দ্রুত তদন্ত করবে। সরকার আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করবে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল একথা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে সরকার ভুয়ো বলে চিহ্নিত করেছে। ওই ভিডিওতে দাবি করা হয়, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল এন এস রাজা সুব্রমানি বলেছেন, নতুন দিল্লির যন্তর মন্ত্রে বিক্ষোভের জেরে 30,000 সেনা সদস্য পদত্যাগ করেছেন। প্রেস ইনফরমেশন

ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, ব্যুরো এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে তৈরি করা হয়েছে। চিফ অফ ডিফেন্স স্টাফ এমন কোনো বক্তব্য রাখেননি। পিআইবি সকলের কাছে শুধুমাত্র নির্ভরযোগ্য ও সরকারি সূত্রের উপর নির্ভর করার আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল এবছরের বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 400 জন তরুণ অংশগ্রহণকারীর প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময় করার কথা। দুই পর্বে গত মাসে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ কুইজ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের 74টি প্রাণবন্ত গ্রামে এই কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে 3 লক্ষের বেশি যুবক যুবতী দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে এক কুইক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখান থেকেই বাছাই করা হয় এই কর্মসূচিতে কাদের নেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটি সম্প্রচারিত হওয়ার পর আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনানো হবে। প্রধানমন্ত্রী আজ পবিত্র আষাঢ়ী একাদশী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই শুভ দিন ভক্তি ও করুণার শাশ্বত ভাবনাকে প্রসারিত করে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল অভিযোগ করেছেন, সংসদের বাইরে সংবাদ মাধ্যমের কাছে দেওয়া তাঁর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। ভুল তথ্য ছড়ানোর জন্য এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একটি ডিপ ফেক ভিডিও তৈরি করা হয়। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, তিনি এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। এই ভুয়ো ভিডিও তৈরি বা ছড়িয়ে দেওয়ার সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্ব জ্ঞানহীন অপব্যবহার মেনে নেওয়া হবে না। পাশাপাশি তিনি সকলকে সঠিক তথ্যের জন্য শুধুমাত্র যাচাই করা ও নির্ভরযোগ্য সূত্রের উপর নির্ভর করার আহ্বান জানান। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার পূর্ব ঘোষণামত কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বকেয়া রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেছে। বিগত সরকারের আমলে বকেয়া থাকা এ ধরনের 28টি রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই প্রতিবেদনগুলি নিয়ে পরবর্তীতে একটি বিশেষ অধিবেশন ডেকে বিস্তারিত আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি। আসামে বন্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এর ফলে 1,15,000-এর বেশি মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। বিশেষ করে শিবসাগর, চড়াইদেও ও জোড়হাট জেলায় বন্যার প্রভাব সবথেকে বেশি পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বন্যায় আরও 14 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে চড়াইদেওতে 7 জন, শিবসাগরে 6 জন এবং জোড়হাটে 1 জন রয়েছে। গুজরাটে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় যুদ্ধকালীন পরিস্থিতিতে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। রাজ্যের রিলিফ কমিশনার জানিয়েছেন 5 জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে রাজ্যের বন্যা পরিস্থিতির পর্যালোচনা করেন। জম্মু কাশ্মীরের বার্ষিক অমরনাথ তীর্থযাত্রা 6 দিন পরে আজ আবারও শুরু হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে তা কয়েকদিন বন্ধ ছিল। মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনের প্রচারাভিযান এখন তুঙ্গে। বিজেপির আশুতোষ তিওয়ারি এবং কংগ্রেসের ঘনশ্যাম সিং নির্বাচনে প্রার্থী হয়েছেন। আজাদ সমাজ পার্টির প্রার্থী দামোদর সিং যাদব। মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব আজ দাতিয়া যাবেন। তিনি উদগাওয়ান ও উপরানে গ্রামে বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভায় ভাষণ দেবেন। দাতিয়া বিধানসভা আসনের জন্য ভোট নেওয়া হবে 30 তারিখ, ভোট গণনা 3 আগস্ট। অপারেশন বিজয় অভিযানে ভারতের জয়কে স্মরণ করে 27তম কারগিল বিজয় দিবস বর্ণাঢ্য রূপে উদযাপনের লক্ষ্যে লাদাখের দ্রাসে কারগিল যুদ্ধ স্মারক সম্পূর্ণ প্রস্তুত। দুদিনের এই উদযাপন আজ শুরু হবে। কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ এমভি ওমরফির ওপর হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। বাণিজ্যিক জাহাজের ওপর এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয় বলে অভিহিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে সামুদ্রিক নৌ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গত 18 জুলাই কৃষ্ণসাগর দিয়ে যাওয়ার সময় জাহাজটিতে হামলা চালানো হয়। জাহাজের 3 ভারতীয় নাবিক সহ মোট 10 জন নাবিক ও কর্মী ছিলেন। এই হামলায় এক ভারতীয় নাবিক প্রাণ হারান এবং জাহাজে থাকা অন্য 2 ভারতীয় নাগরিক অবশ্য নিরাপদে রয়েছেন। বিদেশ মন্ত্রক মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। নৌ চলাচলের স্বাধীনতায় আঘাত করা এবং এভাবে আন্তর্জাতিক

0: আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রের ওপর ক্রমবর্ধমান হুমকি অত্যন্ত উদ্বেগের বিষয় বলে বর্ণনা করেছে বিদেশ মন্ত্রক। সমুদ্রে নৌ চলাচলের নিরাপত্তা এবং বিশ্ব বাণিজ্যের ধারা নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিজেদের আন্তর্জাতিক দায়বদ্ধতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। হারারেতে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 4:30। গত বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে 7 উইকেটে জয়ের ফলে ভারত সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। কানাডার অন্টারিওতে অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং। তিনিই প্রথম ভারতীয় যিনি এই ঐতিহ্যশালী টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে মিশরের বার্ব সামেকে 3-1 ব্যবধানে হারিয়ে দেন তিনি। ফাইনালে অনাহত সিং মিশরের রুকাওয়া সালেমের মুখোমুখি হবেন। ভারতীয় সময় রাত 10:30 এই ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরো একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী তার মধ্যরাতের ভিডিওয় অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামীকাল এবছরের বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী অভিযোগ করেছেন সংসদের বাইরে সংবাদ মাধ্যমের কাছে দেওয়া তার বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার আগের ঘোষণা মতো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বকেয়া রিপোর্ট আজ বিধানসভায় পেশ করেছে। হারারেতে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, আসলে এবারে শুনবেন লোকগীতি, শিল্পী সুবোধ রায়।

বাড়ি উঠালি পাখালি হাওয়া খেতে ঠাইনে ভাই, সৈয়ার কালে রাঙা দিদির বসানি রাজায়। আহ হা হা হা।

এতক্ষণ শুনছিলেন লোকগীতি, শিল্পী ছিলেন সুবোধ রায়, আকাশবাণী আগরতলা। এবারে শুনুন রজনীকান্তের গান, প্রথম শিল্পী পান্নালাল ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন রজনীকান্তের গান। শিল্পীরা ছিলেন পান্নালাল ভট্টাচার্য এবং জ্যোথিকা রায়। আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি সংবাদ, তারপর হিন্দি সংবাদ।

0: Dim tana na dir tanum tana dere na dim tana na dir tanum tana dere na dim tana na dir tanum tana dere na dim tana na dir tanum tana dere na dim tana na dir tanum dir ta.
1: এবারে গানখানি শুনবেন মেরি সিরত তেরি আঁখে ছবি থেকে মান্না দির কণ্ঠে।

চিত্রগীতি অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারে গানখানি শুনবেন মেহবুবা ছবি থেকে এবং শুনবেন শেষ গানখানি মান্না দের কণ্ঠে।

চিত্রগীতি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গান মান্নাদের কণ্ঠে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন গজল। প্রথম গানখানি শুনবেন চিত্রা সিংয়ের কণ্ঠে।

গজল শুনছেন চিত্রা সিং এর কণ্ঠে। এবারে গানখানি শুনবেন জগজিৎ সিং এবং চিত্রা সিং এর দ্বৈত কণ্ঠে।

0: नमस्कार बच्चों,
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান সমূহ গীতি শিক্ষার আসর, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আজ রাতের অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6:30 শুনবেন অনুষ্ঠান জাগৃতি, এরপরে শুনবেন লোকগীতি তপন রায়ের কণ্ঠে। শুনবেন ককবরক অনুষ্ঠান সন্ধ্যে 7:00, 8:05 শুনবেন জেলার চিঠি, 8:15 শুনবেন দিস উইক ইন পার্লিয়ামেন্ট, এটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনবেন আজকের প্রসঙ্গ 8:30, 9:00 শুনবেন নজরুলগীতি ধীরেন বসুর কণ্ঠে, 9:15 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত স্পটলাইট অনুষ্ঠান, 9:30 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান, 10:00 শুনবেন অখিল ভারতীয় শনিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। শুনলেন আজ রাতের অনুষ্ঠান সূচি। এবারে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

হয়েছে। আগামীকালের তাপমাত্রা 34-25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং 25.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 93%, সর্বনিম্ন 62%। আজ সারাদিন বৃষ্টিপাতের পরিমাণ 0.8 মিলিমিটার। এক সতর্কবার্তা বলা হয়েছে যে ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন অনুষ্ঠান জাগৃতি।

0: তাড়াতাড়ি টিফিন প্যাক করো। রাজু মোবাইল ছাড়।
1: আরে দিদি ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
2: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
0: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
0: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
0: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
4: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই। দেশ

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, জাগৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকের জাগৃতি অনুষ্ঠানে আমরা আলোচনা করব পথ দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে হলে। এই প্রসঙ্গ নিয়ে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি রয়েছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী মিতালী নন্দী। নমস্কার শ্রীমতী নন্দী।
1: নমস্কার
0: মিতালী। আমরা যেটা জানি, পথ দুর্ঘটনা মানে হয়তো কোনো যান সংক্রান্ত হতে পারে, মানে কোনো যানবাহনে চলতে গিয়ে যদি পথ দুর্ঘটনা ঘটে যায়, তাহলে সেই ক্ষেত্রে যারা দুর্ঘটনাগ্রস্ত হচ্ছেন, যাদের লোকসান হচ্ছে, ওরা কিন্তু কম্পেনসেশন অর্থাৎ আর্থিক অনুদান পেতে পারে বা ক্ষতিপূরণ পেতে পারে। আমি প্রাথমিকভাবে জানবো যে কোন কোন ধরনের ঘটনা হলে মানুষ তার পরিপ্রেক্ষিতে ক্ষতিপূরণ চাইতে পারে।
1: আচ্ছা, আজকের আলোচনার যে বিষয়বস্তু খুবই প্রাসঙ্গিক। আমরা প্রতিদিন খবরের কাগজ খুললে পরেই দেখছি দু তিনটে ঘটনা রোজকার ঘটছে, গাড়ি দুর্ঘটনায় মানে যান দুর্ঘটনা ঘটছে। এটা বাইকই বলুন আর গাড়ি বলুন, যাই বলুন না কেন, মোটর অ্যাক্সিডেন্ট প্রত্যেক দিন ঘটছে। যদি কারোর যান দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে পর সে ওই ক্ষতিপূরণের জন্য মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন।
0: আচ্ছা,
1: এটা মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম, যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট সঙ্গে যুক্ত, মানে যে যার অ্যাক্সিডেন্টটা ঘটেছে, সে নিজে অথবা সেই যে এলাকায় অ্যাক্সিডেন্টটা ঘটেছে সেই এলাকার থানা স্বতঃপ্রণোদিতভাবে সেই মামলাটুকু, হ্যাঁ, সেই ব্যক্তির হয়ে মামলাটুকু করবে সেই সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে। এবং সেই সংশ্লিষ্ট ট্রাইব্যুনালকে অবহিত করা সেই থানার একটা

0: কর্তব্য। সেখানে দাঁড়িয়ে মোটর ভেহিকেল ট্রাইব্যুনালে ক্ষতিপূরণ চাইতে হলে আন্ডার সেকশন 166 এমভি অ্যাক্ট 1988 বলা আছে যে মোটর ভেহিকেল ট্রাইব্যুনালে গেলেই সে কম্পেনসেশনের জন্য মামলা করবেন।
1: এবং আমরা দেখতে পাচ্ছি আজকাল পত্রপত্রিকা, আপনি বলছিলেন যে পত্রপত্রিকা খুললেই কিন্তু আপনি প্রতিদিন দেখতে পাচ্ছি দু তিনটে ঘটনা ঘটছে।
0: হ্যাঁ,
1: তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা বাইক দুর্ঘটনা,
0: হ্যাঁ,
1: অটোতে দুর্ঘটনা, গাড়ি দুর্ঘটনা।
0: হ্যাঁ,
1: সেই ক্ষেত্রে অটো চালক হতে পারে, অটো প্যাসেঞ্জার হতে পারে,
0: ঠিক,
1: বাইক চালক হতে পারে, বাইকের পেছনে যিনি বসে আছেন উনি হতে পারেন,
0: হ্যাঁ,
1: গাড়িতে প্যাসেঞ্জার হতে পারে বা পথচারী কেউ যাচ্ছে তাকে কোনো গাড়ি
0: আক্রান্ত করতে পারে,
1: সবাই কি চাইতে
0: পারে? সবাই চাইতে পারে। যিনি এই পথের মধ্যে চলতে চলতে ধরুন হঠাৎ দাঁড়িয়ে আছেন, সেদিন যেই ঘটনাটা ঘটল, যে অটোটা দাঁড়িয়ে ছিল, অটোটা তো থামানো ছিল,
1: আচ্ছা,
0: সেই ক্ষেত্রে অটো ড্রাইভার কোনো একটা জিনিস কিনতে গেল, পেছন থেকে এসে একটা ইন্ডিগো গাড়ি মানে অটোটাকে বাড়ি দিল, তার ফলে লোকগুলির কি অবস্থা হলো, স্পট ডেড, ঝলসে গেল,
1: যেহেতু সিএনজি ছিল সেজন্য
0: ঝলসে গেল,
1: আক্রান্ত হয়ে আগুন লেগে গিয়ে ঝলসে গেল।
0: হ্যাঁ, ঝলসে গেল। তো সেই ক্ষেত্রে কি দোষ ছিল? সেই প্যাসেঞ্জারগুলোর তো কোনো দোষ ছিল না, ওনারাও এই ক্ষতিপূরণ মামলা চাইবেন,
1: ওনার পরিবার।
0: হ্যাঁ, যেহেতু ওনার পরিবার, ওনারা নেই, যারা আছেন ওনার পরিবারের লিগেল হেয়ার্সরা তারা পারবেন মামলা করতে। এবং মামলা করার সময় একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে ট্রাইব্যুনালে মামলাটা করছি সেখানে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে মেডিকেল এভিডেন্স খুবই জরুরি, মেডিকেল অফিসারের সিগনেচার খুবই জরুরি, এবং দেখা যায় অনেক সময় যে হাত পা ভেঙে গেল অ্যাক্সিডেন্টের ফলে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে হাসপাতালের মধ্যে, কতদিনে ট্রিটমেন্ট হলো, কতদিন ছিলেন উনি অ্যাডমিশন, সেই ক্ষেত্রে ওনার যে প্রেসক্রিপশন, ওনার যে ক্যাশ মেমো, এই সমস্ত নথিপত্রই সাবমিট করতে হবে কোর্টের মধ্যে।
1: আচ্ছা,
0: এবং সেখানে দাঁড়িয়ে যে ধরুন এফআইআরটা সঙ্গে সঙ্গে করতে হবে, এফআইআর যদি সঙ্গে সঙ্গে করতে না পারেন, অসুস্থ থাকতে পারেন, খুব বেশি ইনজিওর্ড হতে পারেন ব্যক্তি, তাহলে পর তিনি নিজে না হয় নিজের পরিবারের কেউ, অন্য কেউ গিয়ে একটা এফআইআর করবেন।
1: এছাড়া পরিবারে অন্য কেউ নেই?
0: হ্যাঁ,
1: এছাড়া কি অন্য কেউ স্বতঃপ্রণোদিতভাবে ওনার?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে পারে,
1: করতে পারে।
0: হ্যাঁ, থানা নিজেই তো করতে পারে, থানা সংশ্লিষ্ট থানা নিজেই করতে পারে।
1: প্রত্যন্ত অঞ্চলে অনেকে বসবাস করছেন,
0: হ্যাঁ,
1: ওনারা হয়তো আইনগত বিষয়টা এতদিন
0: জানেন না,
1: জানেন না বা এত ভাবে জানেন না, এর মধ্যে কি কোনো নির্দিষ্ট আছে যে দুর্ঘটনা যেখানে হয়েছে,
0: হ্যাঁ,
1: যেদিন হয়েছে তার থেকে এতদিনের মাথায় নিকটবর্তী যে পুলিশ স্টেশন আছে সেখানে নথিভুক্ত করতে হবে এমন কিছু?
0: এইরকম এমভি অ্যাক্টের মধ্যে এইরকম কিছু প্রভিশন নেই যে নির্দিষ্ট সময়েই করতে হবে, এরকম কিছু প্রভিশন নেই। কিন্তু বলবো যে যেহেতু মানে সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্টটা ঘটলে পর সঙ্গে সঙ্গে এফআইআরটা করলে পরে কেসটা ভালো হয়, কেসের মেরিটটা শক্ত হয়, পুক্ত হয়,
1: কিন্তু
0: হ্যাঁ এভিডেন্সটা
1: বা যে মানে প্রমাণস্বরূপ যে
0: এগুলো পুক্ত হয়
1: সেটা।
0: হ্যাঁ, আর যদি এখন হতে পারে চার মাস যে ব্যক্তিটা ইনজিওর্ড হয়েছেন, ইনজিওর্ড পার্সন চার মাস হসপিটালাইজড, সেক্ষেত্রে দাঁড়িয়ে ইনজিওর্ড পার্সন নিজে আসতে পারছে না, এবং ধরুন সেক্ষেত্রে তার মা বাবা বা কেউ আসছেন না, তার আত্মীয় স্বজন কেউ এফআইআরটা করতে পারছে না, কিন্তু এফআইআরের মধ্যে তখন গিয়ে দিতে হবে যে কি কারণে এফআইআরটা করতে দেরি হয়েছে, এই কারণটা গাইতে হবে, না হলে পর কেসটা একদম মানে কি বলবো এটা এটা মেরিটলেস অনেক সময় হয়ে যায়। হ্যাঁ, যদি এইটা থাকে যে না এই কারণেই দেরি হয়েছে, চার মাস ভর্তি ছিল, হসপিটালাইজ ছিল, এই জন্য ট্রিটমেন্ট পারপাস, তারা তাদের বাড়ির লোকজন সবাই ব্যস্ত ছিল, এই কারণে আসতে পারিনি, থানাতে জানাতে পারিনি, এফআইআরটা করতে পারিনি, তাহলে পর ইন ডিটেল থাকলে পর পরবর্তী পর্যায়ে সুবিধে হয় মামলাটা করার ক্ষেত্রে। এবং একটা জিনিস যখন কম্পেনসেশন চাইবেন উনি,
1: ক্ষতিপূরণ
0: যে ব্যক্তি ইনজিউর্ড হয়েছেন বা কেউ মারা যেতে পারেন, দুর্ঘটনায় মারা গেলেন, তো তার পরিবারের যারা আছেন লিগেল হেয়ার্সরা তারা গিয়ে ক্ষতিপূরণের মামলা করতে পারবেন। এবং সেক্ষেত্রে মনে রাখতে হবে যে ক্ষতিপূরণ করতে হলে কতগুলো জিনিস মনে রাখতে হয়, বিশেষ করে যে মামলাটা যখন করা হচ্ছে, যে আমি আগেও বলেছি যে প্রেসক্রিপশনগুলো, ট্রিটমেন্ট পারপাস যে প্রেসক্রিপশন বা যে যেগুলো ধরুন আসা যাওয়ার ক্ষেত্রে যে লস হলো, যেই তার ইভেন যদি উনি চাকুরি করেন তার লস অফ ইনকাম, এই মেডিকেল এভিডেন্সের ক্ষেত্রে মেডিকেল অফিসারের সিগনেচার বয়ান, এগুলো সমস্ত কিছু দিতে হবে কোর্টের কাছে।
1: ইভেন প্রত্যন্ত অঞ্চলে যদি এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যায়,
0: হ্যাঁ
1: আমরা সাধারণত শহর বা তার আশপাশ অঞ্চল যেখানে ভিড় থাকে,
0: হুম
1: জনসমাগম খুব বেশি,
0: হ্যাঁ
1: সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সাক্ষী পাওয়া যায় যে ঘটনা ঘটেছিল, চোখে দেখেছে, প্রমাণস্বরূপ। প্রত্যন্ত অঞ্চলে কোথাও যদি এরকম ঘটনা ঘটে যায় সেখানে কিন্তু সাক্ষী হিসেবে লোক খুব কম পাওয়া যায়। এবার দেখা গেল কোনো ব্যক্তি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিলেন, কোনো না কোনোভাবে ওনাকে হাসপাতালে পাঠানো হলো,
0: ঠিক আছে,
1: কেউ হাসপাতালে পৌঁছে দিয়ে গেল, পরবর্তীকালে বিস্তারিত কোনো তথ্য পাওয়া গেল না,
0: ঠিক আছে।
1: এবার সেই লোকটা কি করে কম্পেনসেশন অর্থাৎ ক্ষতিপূরণ কার কাছে কিভাবে কোথায় দাবি করবেন?
0: উনি আমাদের যে দেওয়ানি আদালত আছে সেই দেওয়ানি আদালতে কম্পেনসেশনের জন্য মামলা করবেন। ট্রাইব্যুনাল আছে, সেই যেই ট্রাইব্যুনাল আমাদের মোটর ভেহিকেল ট্রাইব্যুনাল, ওই ট্রাইব্যুনালে মামলাটা করবেন নথিভুক্ত। এবং সেক্ষেত্রে সাক্ষী খুব একটা যে দরকার পড়ে সেটা না, মেডিকেল এভিডেন্স রয়ে গেছে সেখানে দাঁড়িয়ে, যেই ব্যক্তি ইনজিউর্ড হয়েছেন সেই ব্যক্তির হাত পা ভাঙতে পারে কিংবা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি সাধন হতে পারে, সেখানে দাঁড়িয়ে ডিসেবলমেন্টও আসতে পারে, তাহলে সেখানে তার ডিসেবলমেন্টের প্রমাণপত্র আছে, ডিসেবলমেন্টের যে সার্টিফিকেট সেটা আছে, সেটা উনি কোর্টে সাবমিট করবেন, সেই প্রমাণপত্রও সেখানে যথেষ্ট, হ্যাঁ এবং মেডিকেল এভিডেন্সও সেখানে যথেষ্ট। সাক্ষী অনেক সময় প্রত্যন্ত অঞ্চল কেন, আমাদের শহরাঞ্চলও যদি অ্যাক্সিডেন্ট ঘটে, কেউ দেখেছেন যে চোখের সামনে লোকটা মারা গেছে দুটো গাড়ির ক্রেশে, কেউ সাক্ষী দিতে চান না, সেক্ষেত্রে কি ওই ব্যক্তি কম্পেনসেশন পাবেন? না, অবশ্যই পাবেন। উনি ওনার তো মেডিকেল এভিডেন্স সমস্ত কিছু রয়ে গেছে, ওনার ট্রিটমেন্ট পারপাস যে ক্যাশ মেমো, উনি যে ট্রিটমেন্ট করেছেন প্রেসক্রিপশন সবগুলো রয়ে গেছে, এগুলো সাবমিট করলেই যথেষ্ট। সাক্ষী দিতে হবে, সাক্ষী দিলে পরে ভালো পুক্ত হবে ব্যাপারটা।
1: আমরা আজকে আমাদের অনুষ্ঠান যারা শুনছেন আমাদের শ্রোতা বন্ধুদের আমরা সচেতন করতে চাই। আমরা জানি বর্তমানে একটা সময় ছিল যে কোথাও দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন কেউ, তাকে হাসপাতালে নিয়ে গেলে আগে 10টা প্রশ্ন করা হতো, আপনি কি করে জানলেন, আপনি কে হন, আপনি কিভাবে দেখলেন, নিয়ে যেত না। বর্তমানে কিন্তু এটা অনেক সরলীকরণ করা
0: হয়েছে,
1: মানে কেউ স্বতঃস্ফূর্তভাবে যদি সেই যে উনি দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন ওনাকে হাসপাতালে পৌঁছে দিলে ওনাকে অপ্রয়োজনে প্রশ্ন করা যায় না।
0: বিশেষ করে ওখানকার যে থানা, যে এলাকায় অ্যাক্সিডেন্টটা ঘটেছে সেই এলাকার থানা স্বতঃস্ফূর্তভাবে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালকে জানাবে কিভাবে দুর্ঘটনাটা ঘটেছে, কোন গাড়ি যুক্ত আছে, গাড়িটার ইন্স্যুরেন্স এবং সেই গাড়ির, এই যে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যখন অ্যাক্সিডেন্টটা হলো কোন গাড়িটা করলো এবং এই গাড়িটার ইন্স্যুরেন্সটা কোন কোম্পানিতে আছে, ওই ইন্স্যুরেন্স সম্পর্কে যে নাম ধাম সমস্ত কিছু লিখে জানাতে হবে। এটা
1: পুলিশ করবে,
0: হ্যাঁ এটা পুলিশ করবে, পুলিশ করবে এবং সেটা করা অবশ্যই জরুরি।
1: তবে কোথাও কোনো দুর্ঘটনা হয়ে গেলে, ঘটে গেলে, অনেক সময় আমরা জানি গাড়ি পালিয়ে যায়, বাইক পালিয়ে যায়,
0: হ্যাঁ
1: সেই ক্ষেত্রে ভিকটিম যিনি আক্রান্ত হয়েছেন,
0: হ্যাঁ
1: ওনার পক্ষে হয়তো ততটা
0: সম্ভব নাও হতে পারে, কিন্তু পুলিশের দায়িত্ব,
1: পুলিশের দায়িত্ব পাশাপাশি
0: জনগণের
1: দায়িত্ব রয়েছে যে ওই লোকটাকে সাহায্য করার,
0: হ্যাঁ এবং আইডেন্টিফাই করা কোন গাড়িটা অ্যাক্সিডেন্টের সঙ্গে যুক্ত আছে, গাড়ির নাম্বারটা টুকে রাখা, হ্যাঁ অন্যরা তো দেখেছে কোন গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, স্বতঃস্ফূর্তভাবে বলা যে ওই গাড়িটাই অ্যাক্সিডেন্ট করেছে, নাম্বারটা টুকে রাখা নেম প্লেট দেখে। প্লাস একটা কথা বলবো, অবশ্যই সেটা জরুরি, কোনো গাড়ি যখন রাস্তায় নামবে তার থার্ড পার্টি ইন্স্যুরেন্স অবশ্যই দরকার, অবশ্যই জরুরি,
1: ইন্স্যুরেন্স থাকা জরুরি,
0: হ্যাঁ অবশ্যই জরুরি, থার্ড পার্টি ইন্স্যুরেন্স না থাকাটা।

0: দণ্ডনীয় অপরাধ। এবং একটা কথা মনে রাখতে হবে, যে মাত্র অ্যাক্সিডেন্টটা ঘটে গেল সঙ্গে সঙ্গে সেই গাড়ির ড্রাইভারের অ্যাগেনস্টে এফআইআর করা।
1: আচ্ছা,
0: এবং এটা আইপিসি 338 এবং 279
1: ইন্ডিয়ান প্যানেল কোড
0: অ্যাক্টে করা হয়। এবং সেই আইনে পরিষ্কারভাবে বলা আছে যে যে ব্যক্তি অ্যাক্সিডেন্টের সঙ্গে যুক্ত আছে তার কমপক্ষে 6 মাস জেল এবং সঙ্গে 2000 টাকা জরিমানা, উপরে 5000 টাকাও জরিমানা হতে পারে। এটা এই আইনে পরিষ্কারভাবে বলা আছে, ভারতীয় দণ্ডবিধি। হ্যাঁ,
1: সত্যি যে দুর্ঘটনা মানে যেটা ইচ্ছে করে হয় না,
0: কিন্তু অনেক ক্ষেত্রে আবার বেপরোয়া চালানোর ফলে, রেশ এন্ড নেগলিজেন্টের ফলে হয়ে থাকে। এবং দুর্ঘটনার ফলে যদি কেউ শারীরিক
1: অসচেতনভাবে চালাবার জন্য,
0: হ্যাঁ হ্যাঁ। এবং আরেকটা কথা মনে রাখা উচিত, অ্যাক্সিডেন্টের সঙ্গে সঙ্গে যে থানায় গিয়ে যে এফ

0: ইচ্ছে করে হয় না, তাই না?
1: না ইচ্ছে করে হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে আবার বেপরোয়া চালানোর ফলে, রেশ এন্ড নেগলিজেন্টের ফলে হয়ে থাকে, এবং দুর্ঘটনার ফলে যদি কেউ শারীরিক
0: অসচেতনভাবে চালাবার জন্য হতে পারে।
1: হ্যাঁ হ্যাঁ। এবং আরেকটা কথা মনে রাখা উচিত, অ্যাক্সিডেন্টের সঙ্গে সঙ্গে সঙ্গে যে থানায় গিয়ে যে এফআইআরটা করবে, প্লাস দুর্ঘটনার ফলে যে শারীরিক ক্ষতির প্রশ্নে সংশ্লিষ্ট চিকিৎসকের যে স্বাক্ষর, এটা জরুরি, আমি আগেও বলেছি, প্লাস চিকিৎসা সংক্রান্ত সমস্ত নথিপত্র এগুলো রাখতে হবে, সংগ্রহ করে নিতে হবে, যেখান থেকে ওষুধ কিনা হলো সেই ওষুধের দোকান থেকে। হ্যাঁ, সমস্ত কেস মেমো কালেক্ট করা, এগুলো মানে যত্ন করে রাখা, যখন কেসটা ফাইল করা হবে সেগুলো দিতে হবে সঙ্গে, প্লাস আপনার যেই মেডিকেল এভিডেন্স, যেই আমি বললাম যে ডিসএবলমেন্টের যে কোনো কাগজপত্র,
0: ওই ব্যক্তি যে ক্ষতি হলো সেই ক্ষতির পরিমাণ কতটা হয়েছে,
1: ক্ষতির পরিমাণ কতটা হয়েছে। অনেক সময় ডিসএবলমেন্ট থাকে, অনেক সময় ডিসএবলমেন্ট থাকে না, কিন্তু যে ট্রিটমেন্ট করেছে সেই ট্রিটমেন্টের সমস্ত কাগজপত্রগুলো রাখতে হবে, এবং দুর্ঘটনার ফলে তার যে আর্থিক ক্ষতি হয়েছে এবং শারীরিক ক্ষতির পরিমাণ, দুর্ঘটনায় যে ব্যক্তির হ্যাঁ আংশিক ক্ষতি হোক বা তার মৃত্যুই ঘটে থাকুক, সেটা কোর্ট বিবেচনা করেই রায়টা দেয়।
0: সেটা সেই ব্যক্তির
1: শারীরিক ক্ষতি কতটা হয়েছে,
0: আর্থিক ক্ষতি
1: কতটা হয়েছে, অনেকে
0: প্রাণহানি হলে সেই লোকটা পরিবার কতটা আর্থিক দিক থেকে লোকসান হলো, সেইভাবে কিন্তু বিচারক
1: রায় দিয়ে দেন। সেই ট্রাইব্যুনাল, সংশ্লিষ্ট যে ট্রাইব্যুনাল আছে সেখানে তিনি সমস্ত বিচার বিশ্লেষণ করেই রায়টা দেন।
0: মিতালি, একটা বিষয় ছিল, যদিও বর্তমানে সেটা খুব কমই শোনা যায়, আগে আমরা প্রায়শই শুনতাম যে যিনি আক্রান্ত হয়েছেন ওনার বাড়িতে অনেক আইনজীবী যাচ্ছেন বা আইনজীবীর হয়ে কোনো লোক যাচ্ছে, সেই ক্ষেত্রে অনেকে কিন্তু প্রতারিত হতেন, তাই না? এসব বিশেষ করে দুর্ঘটনা জনিত বিষয় নিয়ে, মামলা নিয়ে, পথ দুর্ঘটনায় যারা আক্রান্ত হচ্ছেন তাদের নিয়ে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, সেই ক্ষেত্রে কোর্ট কতটা তাদেরকে মানে সাহায্য করতে পারে?
1: আসলে আপনি বলেছেন ঠিকই, কিছু কিছু ক্ষেত্রে তারা প্রতারিত হন, কারণ অনেকেই আছেন বাড়িতে, যান গিয়ে যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়েছে তার পরিবারকে বলেন যে আমরা কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করছি, আপনার কোনো কিছু টাকা পয়সা লাগবে না, আমরাই কেসটা মামলাটা করব, আপনার হয়ে মামলাটা করব পরিচালনা। অনেক ক্ষেত্রে ওনারা ধোঁকা খান, আবার অনেক ক্ষেত্রে সাহায্য পান, সবাই যে সবটা কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে প্রতারণার শিকার না হয়ে নিজেরাই স্বতঃপ্রণোদিতভাবে যান, ট্রাইব্যুনাল আছে
0: বর্তমানে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলেও বা কোর্ট চত্বর তো রয়েছে, আইনি সচেতনতা
1: শিবির রয়েছে,
0: সেখানে আপনি
1: রাজ্যে সচেতনতার শিবির রয়েছে, ত্রিপুরা রাজ্যে রাজ্য আইন সেবা কর্তৃপক্ষ রয়েছে, সেখানে যেতে পারেন,
0: আইনি পরামর্শ
1: দেওয়া হয়
0: সেখানে
1: সরাসরি আসতে,
0: কারণ অনেকেই আছেন যারা আর্থিক সঙ্গতি নেই, সে কেস চালাবার মতো বা ঘুরে ফিরে আসা যোগাযোগ করা সেটা সম্ভব হয় না।
1: হ্যাঁ, সেখানে রাজ্য আইন সেবা কর্তৃপক্ষ রয়েছে, বিনে পয়সায় তাদেরকে সাহায্য করা হয়, ওনারা ওখানে আসতে পারেন এবং বিনে পয়সায় সাহায্য পেতে পারেন।
0: আচ্ছা আচ্ছা, সেখানে কোনো কাকে নির্বাচিত করবেন মানে অ্যাডভোকেট?
1: হ্যাঁ, এটা ঠিক করবেন,
0: সেটা
1: রাজ্য আইন সেবা কর্তৃপক্ষই ঠিক করবেন, ওদের এখানে একটা প্যানেল লয়ারের একটা লিস্ট আছে, ওনারাই ঠিক করে দেবেন কাকে দেবেন কি করবেন, ওনারাই সেটা ঠিক করেন।
0: তাহলে আমরা শেষ পর্যায়ে গিয়ে আবার মানে প্রাথমিকভাবে যে আলোচনা করছিলাম সেটা আমি ফিরে যাচ্ছি, যে কেউ দুর্ঘটনাগ্রস্ত হলেন তাহলে প্রাথমিক ধাপগুলো তার কি হবে?
1: হ্যাঁ, প্রাথমিক ধাপগুলো হবে, প্রথমেই এফআইআরটা করতে হবে, তারপর প্রেসক্রিপশন এবং যে ক্যাশ মেমোগুলো সঠিকভাবে রাখতে হবে, যেখানে চিকিৎসা করলেন
0: ওষুধ কিনলেন সেগুলো সব
1: রাখতে হবে জমা করে। হ্যাঁ, ইভেন মেডিকেল যে অফিসার, সেই অফিসারের স্বাক্ষর করা বয়ান সেটা রাখতে হবে,
0: উনি যে এলাকারই বাসিন্দা হন না কেন,
1: হ্যাঁ, যে সংশ্লিষ্ট থানায় জানাতে হবে
0: যেখানে দুর্ঘটনা ঘটেছে, তার নিকটবর্তী যে থানা রয়েছে সেখানে তাকে
1: জানাতে হবে, এফআইআরটা করতে হবে।
0: লিখিত,
1: হ্যাঁ লিখিত, এবং সেই জুরিসডিকশনে গিয়ে

0: স্বতঃপ্রণোদিত ভাবে থানাও নিতে পারে থানারও দায়িত্ব রয়েছে।
1: থানা নিজে স্বপ্রণোদিত হয়ে যদি না নিয়ে থাকে
0: তাহলে
1: ওই ব্যক্তি সরাসরি এই কাগজগুলি সংগ্রহ করে,
0: হ্যাঁ, ওই ব্যক্তি কিংবা ওই ব্যক্তির পরিবার
1: বা ব্যক্তির হয়ে কেউ
0: কেউ
1: প্রতিনিধি,
0: হ্যাঁ, যেতে গিয়ে ট্রাইব্যুনালেই মামলাটা করতে হবে, কম্পেনসেশনের জন্য সেখানেই মামলা দায়ের করতে হয়।
1: এইসব মামলার ক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়ার যে বিষয়টা,
0: হ্যাঁ,
1: সেটা কতদিনের মধ্যে উনি পেতে পারেন বা পাক্ষিক পাচ্ছেন? ফাইনাল জাজমেন্ট পরে হতে পারে,
0: অ্যাকচুয়ালি এটার কোনো নির্দিষ্ট টাইম টেবিল নেই যে এতদিনের মধ্যেই পাবেন। মামলাটা বিভিন্ন কারণে ড্র্যাগড হয়, কোনো কোনো কারণে দেখা যায় যে কোর্ট নেই, কোর্ট প্রেজেন্ট নেই, মানে বিচারক থাকেন না অনেক সময়, অনেক সময় দেখা যায় সাক্ষীরা আসছেন না, অনেক সময় দেখা যায় অ্যাডভোকেটও প্রেজেন্ট নেই বিভিন্ন কারণ, অনেক সময় দেখা যায় যে যে নাকি মামলাটা করেছেন, হ্যাঁ, ওই ব্যক্তি প্রেজেন্ট নেই ওই ডেটে, ওই তারিখে প্রেজেন্ট থাকছেন না, বিভিন্ন অসুবিধা থাকে, তার পারিবারিক কোনো রকম অসুবিধা হচ্ছে, বিভিন্ন কারণে মামলা ড্র্যাগড হয়।
1: এছাড়া মিতালি এমন কি হতে পারে যে কেউ প্রচন্ড আর্থিক দিক থেকে সম্মতি নেই,
0: হ্যাঁ,
1: দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন,
0: হ্যাঁ,
1: চিকিৎসা চলছে,
0: ঠিক আছে,
1: পয়সার জন্য চিকিৎসা করতে পারছেন না,
0: হ্যাঁ,
1: তাদের ক্ষেত্রে কি হতে পারে?
0: পয়সার জন্য চিকিৎসা করতে পারছেন না এরকম যদি হয়ে থাকে তাহলে পর
1: আদালতে কেসটা করা হয়েছে,
0: হ্যাঁ,
1: তখন কি হতে পারে?
0: আদালতে মামলা তো আদালতের মামলা আদালতের মতো করেই চলবে, কিন্তু এক্ষেত্রে সাহায্যের হাত বাড়াতে পারে বিভিন্ন এনজিওগুলো আছে, হ্যাঁ, এছাড়া উনি বিভিন্ন সামাজিক সংস্থা, যে পরিবারের ধরুন অ্যাক্সিডেন্টটা ঘটেছে সেই পরিবার বিভিন্ন রকম সাহায্য সহায়তার জন্য বিভিন্ন সামাজিক সংস্থাগুলোর কাছে যেতে পারেন। এছাড়া তো কোনো ক্লাব রয়েছে, এই ক্লাবের কাছে সাহায্যের হাত চাইতে পারেন যে ট্রিটমেন্ট পারপাস আমাকে কিছু টাকা পয়সা দেওয়া হোক, বা আজকাল যাদের বিপিএল কার্ড আছে যেটা শুনেছি ওনারা বিনে পয়সা হাসপাতালগুলো থেকেও ট্রিটমেন্ট পেতে পারেন।
1: আচ্ছা আচ্ছা,
0: এই সুযোগটুকু রয়েছে।
1: মিতালি আপনি আমাদের স্টুডিওতে এলেন, আপনার কাছ থেকে আমরা পথ দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে হলে এই প্রসঙ্গে বিস্তারিত অনেক তথ্য জানতে পারলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম পথ দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে হলে এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত দিয়েছিলেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী মিতালি নন্দী।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান জাগৃতি আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন লোকগীতি তপন রায়ের কণ্ঠে।

আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগ তিনি নি সানজা জরা নি কক বড়ক পান্দা তিনি চা সালবা সং তাই সরাব চান ইয়াগুলো সং সিনি কক তুনি জাপা পান্দানো সং ফিয়ক ইরনাই তাই নরক বাই সং কক দুক নি বিসিংতে গরং লাইনি চাই তকনাই তাই সিনর ফাই সক বাই যাক কক তুন রক বাহাইন সং নরক ন আওয়াই খাই খনারিনাই তাবুক জরাব সং রচামং তংসা খালাইগ্রাও রচামুঙ্গ খরং রানো ননি গুফাল দেব বর্মা

0: আসুক যারা খানা লাইখা ননী গোপাল দেববর্মা বাইরে চাপ যাক রে চাপ মো অ যারাও সঙ্গতাব ককতনি চাপা খানারানি ফাচিং থাংলায় না ককতনি চাপাও নরক গ্রংনা বাকে নরক সঙ্গবাই কক দুক দৈ গ্রং হরিমানো কক দুক নম্বর মৈতো খালাই রে রুনু মৈসা সিনিয়ার কক দুক নম্বর 0381232625 হাইন হাই সাকলাই ফিরো 0382323256 গরং হরানো তাই নরক আবনকারী নরক জুদা জুদা খান মচংজাংমনি কক্রক তাই আবনকারী তাইম নরক যে পান্ডারং তৈনে সানা মচংমনি কক্রক দংখেবা নরক গরং হরে মান
1: খাপাংনি তাকুগুকু সং ককতুনি জাপানি চেংমানি পইলাওনো নরক হামজাংমনি আফারো নরক চুংবাই গুরুং দি ককদুক তুই ককদুকি নাম্বার নরক শিও অ ককদুক নাম্বার চুংবাই গুরুং দি নরকি খাকামানি ককরক সংহর দি দাদাক সিদাক চুং তৈয়ার নতুন স্টুডিও তিনি
0: আও একে ককতুন সং ককদুক নাসিংতে নাসিংতে সং তাংসার চামুং হাইন হাই খানা লাইফিরানো তাই অকচারক সং ককদুক মান খাঁকে বা সং ইয়াচাক লাইন কে অঝরাও সং ননী গোপাল দেববর্মা বেড়ে চাপজাক তাই তাংসার চামুং সং খানা লাইন

0: আশুক জেরা খানা লাইকে আসেন ননি গুফল দেবরমা বেড়ে চাপ ঝাঁক রে চাপ মো হাইকে কক তুমি চাপা পান্দাও আসেন কক দুপ নাসিংতে নাসিংতে কক তুন কাইসাসং নাই নেলে তিনি পুলা কক তুন আনি ইয়াফাও সকাইখ্যা বড় কাঠাল নি শ্রীহরকা সুপ্রিয়া দেববর্মা তাই স্বপ্না স্বপ্না দেববর্মা বড় খরক নি সাইমান নামু চুংজাগো সিকলা সিকলি রং পান্দাও কম থেঙ্গা থাঙ্গাঙ্কে বসুক মরক নানাং তাই রায়দারক বাহাই অব সাইমান নামু চুঙ্গ হনে বরক সেই হরকা
1: আও বকুক সুপ্রিয়া তাই স্বপ্নান পাইফলে হামবাই বরং ককতুন নি বাগে তাই সুহরমানি বাগে ককতুনি বিশিংতুই সিকলা সিকলি পান্ডা যাই নগ কম থেঙ্গানি বাগে তাম রায়দাত্ত তাই বরক কম থেমে মুচুঙ্গ তাই রায়দারক সিনা মুচুঙ্গ আও শিখলা শিখলি পান্ডাব কম থেমে বাকি উমর উন্নয়নী নাই চিচার টুয়েলভ পাস খাঁকে নুঙ্গ ফিয়া থামচিনি ছেলে বাংয়া উমর উন্নয়ন নাই কম থেমে না করুন উন্নয়নের বাকি সাব করুন অব আঞ্জক নুঙ্গ আচক নেন নাঙ্গ অবনী বাকি কয়বলাই মারি নাই কয়বলাইও যে নাংমানি রুমারি তাই রুমারি নো কারো এটাই কমুন নিনি টেকনিক্যাল রগ ব রুমারি দাতং অবরক তংখাঙ্কে বা অবরক ব কয়বলাইনি রগে রিমান গাইতে কেসে এঁকে ফিব জমা মারিব সাকলাই মুং অব সাকলাই চাকনে জেফ্রু নাহা যাকনে তাই আমজুক মুং শুনে নি আমজুক মুং মা আচকনে অবনি উল অংখায় খরাং নি আমজুক মুং অবনি উল ইন্টারভিউ লগব মা আচক যে ও আমজুক মুং রক পাশুনে বরক মুং নল কবক যাব এগাই খানা খানা শিখলা শিখলি পান্ডাও কম থাকি তামো রায়দা রক্ত এগাই তাবু চাই কেসিয়া রচাব খানা লাইনো তা
0: আও হ্যাঁকে সঙ্গাচিং বহাই খাই তাই মানে ননি গুফল দেবরমা বাইরে চাপ ঝাঁক বেলাই খা তদক রচাম হাইকে অ জ্বর বহাই নাই ববাই রচাপ ঝাঁক তাই তাংসা রচামুং সঙ্গ খানা লাইন

0: हेलो हेलो हेलो
1: খানাই তো মানে নর খানা খানাই আদা নমনি পারাবো জাগা
0: দঙ্গ
1: বদিন বসালো হয় ইংখা
0: বেলাইখানে হামবাই
2: বজে খানি আজে থমুক নাটক রক মুসকানি সালগ রিপিট রক
1: আবাই উদে উখা বেলা খানা হামবাই বুকুক
2: আমি সঙ্গে সুযোগ খানি তো নানি গোপাল দেবনবের চাপ জাগ্রচ্ছেন থাইচিং আমার কষা সঙ্গে খানা মানে আমি সঙ্গে সে মানুষ উই খানা লাইফ।

0: আসল জেলা সংখ্যা মেলাইকা মানি গোপাল দেব বর্মা বাড়ি চাপ যাক বেলায় নখরা তত করে যাব
1: মানি গোপাল দেব বর্মা নিয়ে রচা মানি খানা মানি বিশেষ তুই চুমতি নিয়ে কক তুমি জাপা পান্ডানো অরণ্য রসা লাইছিল খানাই তোমার তাকে বুক সঙ্গ নর্ম যত্ন তাই সে কবক ফিরো চিনি যে কক তুমি জাপা পান্ডাও কক যে নাম্বার সাজা কো নাম্বার নরক করুক দিই চুমবাই নরমি খাকামনি ওয়ান শট মানে কক রম চুমবাই গদাল দিয়ে দাদাক সিদাক নরক নিভাগে চুম যত হাতি নিয়ে চাষ হালো সানজান দামসে নিজের তৈয়ার তুমি নরমি বসকাঙ্গ আচুগ নরমি খানি কক খানা নানি বাগে তাই তিনি আশাক যারা তিনি নরক যত্ন কাহাম করুন তুমি তাই তাবুকনি মলনি যে খাচি তেন রুগই যত্ন পাইফ্রিয়া হামবাই ইয়াফারু খাচি মতাইনি থেনি দিয়ায়ও যত্ন কাহাম করুন তন্থু হিনে খুলমকা
2: খুলমকা আওয়াকে আসুক জেলা সিংখানা লাগে কক্তনি যাবা পান্দা হে তাবুক খানানি আওয়াই বেতাং রকিসা খানা লাইন খানা ফুং দাম দক্তামি সতিনে চিবাও সংখানা লাইন হাইনি খরং পান্দা তাই হাইনি খরং পান্দা খানা রেচাম খানা রেজাগানা শশীন্দ্র দেবর মাবাইরে চাপ জাগ রেচাম আপনি এগুলো দাম ফুংনি দাম চিব খানা রেজাগানি কক্র কম থিং জাং নি বিসিং তে হিন্দি তকাইনি রেচাম নি পান্দা মনোরঞ্জনী তাই আপনি এগুলো দিব দাম চিস নি ও খানার জাগানি মন কি বাত কক্রক বাই তাই আপনি এগুলো দাম চিনি তামি সতি থামচিব খানার জাগানি খানি মারি পান্দা ও শয়ন কুমার জমা দিয়া বাইরে চাপ যাক রেচাপ আপনি এগুলো সারি গ থুমুক খানার জাগানি কামি হামক্রাই নাই নাই থুমুক শৈখা রোহি চন্দ্র দেব বর্মা আপনি এগুলো রেচাম খানার জাগানি বয়ার দেব বর্মানি খরাঙ্গ কে আসুক জোড়া সংখানে লাইকা খানানি পান্দা বেতাং রক সংখানায় তোমায় মানে ননি গোপাল দেব বর্মা বেড়ে চাপ যাক বেলায় না খানা তত রেচাপ মুখ

শুনলেন কাব্যরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনুন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং এর অব্যবহিত পরে শুনুন কাব্যরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। পরিস্থিতির সুযোগ যাতে দেশবিরোধী শক্তিগুলি নিতে না পারে সে কারণেই তাঁর এই পদত্যাগ বলে জানিয়েছেন শ্রী প্রধান। সরকারের সঙ্গে তৃতীয় দফার আলোচনার পর নিট

0: প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ককরোচ জনতা পার্টি। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়া সফর শেষে নতুন দিল্লিতে ফিরেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। উত্তরপ্রদেশের সারনাথের প্রাচীন বৌদ্ধ নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। হারারের স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য 220 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছে বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে দেশজুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আজ তিনি তাঁর পদত্যাগপত্র পাঠান। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী প্রধান জানিয়েছেন, গত 10 দিন ধরে ছাত্র আন্দোলনের জেরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য তিনি অত্যন্ত ব্যথিত। বিষয়টি তাঁর কাছে ব্যক্তিগত মর্যাদা নয় বলেও উল্লেখ করেন তিনি। নতুন দিল্লির যন্তর মন্তর সহ সারা দেশে চলা আন্দোলনের সুযোগ দেশবিরোধী শক্তিগুলি যাতে কোনোভাবেই না নিতে পারে সে কারণে তাঁর এই পদত্যাগ বলে শ্রী প্রধান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, আইনি জটিলতায় কোনো ছাত্রের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেই বিষয়টিও তিনি মাথায় রেখেছেন। তাঁর প্রতি সমর্থন এবং আস্থা রাখার জন্য ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। শ্রী প্রধান আরও বলেন, 2026 নিট ইউজি পরীক্ষায় কারচুপির খবর আসার পরই সরকার নিজেই পরীক্ষা বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সকলের সহযোগিতায় 21 জুন পুনরায় নিট আয়োজিত হয়। 16 জুলাই নিটের ফল প্রকাশিত হয়েছে। আগামী বছর থেকে কম্পিউটারের মাধ্যমে বা সিবিটি পদ্ধতিতে নিট পরীক্ষা নেওয়া হবে বলে তিনি জানান। নিট পরীক্ষায় অনিয়ম ধরা পড়ার প্রথম দিন থেকেই তিনি তার দায় নিয়েছেন, কখনোই দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেননি বলে উল্লেখ করেন তিনি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, মন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের যাত্রা মানুষের জীবন ও শিক্ষার্থীদের কল্যাণের পথেই চালিত হয়েছে। জনকল্যাণ ও সংস্কারের প্রতি তাঁর অঙ্গীকার এবং শক্তিশালী ভারত গঠনে অবদানের জন্য শ্রী প্রধানকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, দেশের শিক্ষা পরিকাঠামোকে আরও মজবুত করার প্রচেষ্টা ধর্মেন্দ্র প্রধান করেছেন তা প্রশংসনীয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়নের মাধ্যমে ধর্মেন্দ্র প্রধান দেশের শিক্ষাক্ষেত্রের সংস্কারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। তাঁর পদত্যাগের সিদ্ধান্ত নিঃস্বার্থ সেবার মনোভাবেরই প্রতিফলন। সরকারের সঙ্গে তৃতীয় দফার আলোচনার পর নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। তাদের দাবি পূরণে সরকার সম্মত হওয়ায় এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং ডক্টর জিতেন্দ্র সিং আজ পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা রুখতে সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করেন। পরে নতুন দিল্লিতে সিজেপি প্রতিনিধি দলের যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী নাড্ডা বলেন, সিজেপির দাবি অনুযায়ী আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বা এফআইআর দায়ের করা হবে না। যদি কোনো এফআইআর দায়ের করা হয়ে থাকে তবে তা প্রত্যাহার করা হবে এবং এফআইআর এর কপি তাদের সরবরাহ করা হবে।
1: सबसे पहली बात तो ये है कि कोई भी एक्शन एफआईआर न हो और अगर है तो वो विड्रॉ हो और उसको विड्रॉ करने की बात कोई भी एक्शन नहीं होगा। इस बात को सरकार ने स्वीकारा है जो प्रोटेस्टर्स के साथ प्रोटेस्ट के दौरान हुआ है। उसी तरीके से फ्यूचर में भी जो ऑर्गेनाइजर्स है और प्रोटेस्टर्स है उनका इस एक्टिविटी के लिए कोई भी उन पर आगे केस नहीं होगा, इस बात को हम लोगों ने माना है।
0: তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যেসব পড়ুয়া আত্মঘাতী হয়েছেন তাদের পরিবারের প্রতি সরকার পূর্ণ সহানুভূতিশীল এবং সরকারের পক্ষ থেকে নিয়ম ও বিধি অনুযায়ী তাদের সহায়তা দেওয়া হবে। সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস আশা প্রকাশ করেন, তাদের দাবিগুলি নির্দিষ্ট সময়ের মধ্যেই পূরণ হবে।
2: On that note, the Congress Janata Party declares that we withdraw the agitation in good faith and understanding that the agreed upon terms will be executed within the agreed upon timelines. तमाम मांगे जो हमारी थी वो मान ली गई है, तो हम इमीडिएट इफेक्ट से प्रोटेस्टर से रिक्वेस्ट करते हैं कि आप विड्रॉ करें, पीसफुली अपने घर वापस जाएं।
0: দিল্লি মেট্রোর সব স্টেশন বর্তমানে যাত্রী চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে এর আগে লোককল্যাণ মার্গ, রাজীব চক, ব্যাটেল চক সহ 18টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল। নিট প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে আলোচনা কংগ্রেস এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি। নতুন দিল্লিতে সাংবাদিকদের কাছে বিজেপির সাংসদ তথা মুখপাত্র সুধাংশু ত্রিবেদী আগামী সোমবার সংসদের অধিবেশনে কংগ্রেস এই আলোচনায় অংশ নেবে কিনা সেই প্রশ্নও তুলেছেন। তিনি অভিযোগ করেছেন, কিছু মানুষের আসল উদ্দেশ্য ছাত্র

0: শুধু সমস্যা সমাধান নয়, বরং জল ঘোলা করে রাজনৈতিক ফায়দা তোলা।
1: कांग्रेस पार्टी से स्पष्ट रूप से पूछना चाहता हूं कि सोमवार को संसद के वर्तमान सत्र का दूसरा सप्ताह प्रारंभ होगा, आप इस समस्या पर और आपके द्वारा जो भी विषय रखे गए हैं, जब सरकार संसद में चर्चा करने के लिए तैयार है तो आप सोमवार से संसद की चर्चा में भाग लेंगे अथवा पुनः चर्चा से भागेंगे।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়া সফর শেষে নতুন দিল্লিতে ফিরছেন। সফরকালে শ্রীমতী মুর্মু সেদেশের রাষ্ট্রপতি নিকোসোর ড্যানের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে বৈঠক করেন। রোমানিয়ার প্রধানমন্ত্রী এবং সংসদের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন শ্রীমতী মুর্মু। ভারত রোমানিয়া ব্যবসায়িক ফোরামে তিনি বক্তব্য রাখেন। জনপরিষেবা এবং ভারত রোমানিয়া সম্পর্কের উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বুখারেস্ট ইউনিভার্সিটি অব ইকোনমিক স্টাডিজ থেকে ডক্টরেট লাভ করেন তিনি। মলদোভা এবং উত্তর ম্যাসেডোনিয়ার পর তিন দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি রোমানিয়া গিয়েছিলেন। রাষ্ট্রপতি বলেছেন, রোমানিয়ায় বসবাসকারী প্রবাসী ভারতীয়রা দুদেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। রোমানিয়া সফরের শেষ দিনে আজ বুখারেস্টে ভারতীয় সম্প্রদায় আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশে বসবাস করলেও ভারতীয়রা নিজেদের মাতৃভূমির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থাকেন এবং তাদের দক্ষতা ও কৃতিত্বের মাধ্যমে দেশবাসীকে গর্বিত করেন।
2: ভারত রোমানিয়া সম্বন্ধ কা সবচেয়ে মহত্বপূর্ণ আধারে আমার লোককে বীচ আত্মীয় সম্বন্ধ। ये देखकर मुझे प्रसन्नता है कि भारतीय प्रवासी समुदाय एकजुट होकर रोमानिया में भारत की सांस्कृतिक विरासत को जीवंत बनाए। भारतीय आईटी इंजीनियरिंग स्कॉलर्स, रिसर्चर्स, हेल्थ केयर प्रोफेशनल्स तथा विद्यार्थियों की नई पीढ़ी अब रोमानिया को अपना घर बना रहे हैं। रोमानिया की अर्थव्यवस्था और समाज में अपना योगदान तथा यहाँ भारतीय संस्कृति और मूल्यों के प्रसार के लिए आपके प्रयास आपको भारत का सच्चा प्रतिनिधि बनाते हैं।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের সারনাথের প্রাচীন বৌদ্ধ নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, সারনাথ হল শান্তি, জ্ঞান ও করুণার এক চিরন্তন ঐতিহ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রত্যেক ভারতবাসীর কাছে এটি এক গর্বের মুহূর্ত। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রীমোদী বলেন, এই স্বীকৃতি ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত সারনাথে আরও বেশি করে ভ্রমণ এবং ভগবান বুদ্ধের আদর্শ অনুসরণের প্রেরণা যোগাবে। মার্কিন যুক্তরাষ্ট্র যে সমস্ত দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে, ভারত বর্তমানে সেই তালিকায় নিচের দিকে রয়েছে। এর ফলে ভারতীয় রপ্তানিকারকরা অন্য দেশগুলির তুলনায় বেশি সুবিধা পাচ্ছে বলে বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ভারত থেকে পণ্যের আমদানিতে অতিরিক্ত শুল্ক 12.5% থেকে কমিয়ে 10% করেছে। সিরিয়ায় দামাস্কাস দেইর এল জুরের সড়কে পথ দুর্ঘটনায় 35 জনের মৃত্যু হয়েছে, আহত একাধিক। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দ্বিতীয় সংশোধনী বিল পাশ হয়েছে। দুর্নীতি কাটমানি এবং পরিষেবা প্রদানে অচলাবস্থা দূর করতেই পঞ্চায়েত আইনে সংশোধন আনা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয়গুলির কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড পরিচালনায় দীর্ঘদিনের আইনি অসঙ্গতি দূর করতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 আজ বিধানসভায় পাশ হয়েছে। হারারের স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য 220 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবর পর্যন্ত জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে 14 ওভার 3 বলে 7 উইকেট হারিয়ে 116 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশজুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। পরিস্থিতির সুযোগ যাতে দেশবিরোধী শক্তিগুলি নিতে না পারে সে কারণেই তাঁর এই পদত্যাগ বলে জানিয়েছেন শ্রী প্রধান। খবর শেষ হলো একটু পরেই স্থানীয় সংবাদ।

হামিয়া ফান জেতেখে যে তংহালক হামিয়া সামুগ ফনাং মানিয়া না তৈ তাই সৃঙ্গনাই রকনি থিনাং কেরংনি কক্রা ক্রাই দাও কবলনা নাংয়া তৈ ব মন্ত্রী বক্রকনি ডাকিমুং পুইতো তাই সুবা মুংনি বাকি বন খাক হামিয়া ফারকা বতাইব সাকা হাক অতর্ন মনানি অংখা বিনি লংমানি যতনি কতর নাইমুং মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খনাক ককতিশালী ফুংদামসি সাও আকাশবাণী মন কি বাট মানদানি বিশিংতৈ হাকত তাই বু হাকতর লোকরক বাই কলাম সালায়ন অ মেল আকাশবাণী তাই দূরদর্শনী যত্তর নেটওয়ার্ক আকাশবাণী কক টমা ওয়েবসাইট www.newsonair.com তাই নিউজ অন এ আই আর মোবাইল এপ খাও ইমান বয়ান অ পান্ডা আকাশবাণী ডিডি নিউজ মন্ত্রী বক্রক নাইখং এবার কক থমতাই আওয়াই মুং কক চংলাই নকনি ইউটিউব চ্যানেল খাই ইমান বয়ান পান্ডা পাইদ্রপন আমচাইনি কক বাই আওয়াই খাইজাগান তাই হরনি দামসার আমচাই বেরেমনি কক বাই তাই বাইসা আওয়াই খাইজাগান মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খনা সারিকনি দামব্রী তামুই ছত্রি থামসি ও ভিডিও কনফারেন্সনি বিশিংতে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম 2026 মানজাকনাই রক বাই কলাম সালায়ান বেবা খাস্তেতা কেন্দ্র বাই নাইকলজাক আমচাইনি খরক ব্রীরানি গোবাং বরক বাই কলাম সালাইমা ও মানজাকান পান্ডব হিমাচল প্রদেশ তাই উত্তরাখণ্ড কিটিংগৈ খুংসনি সিব্রী ভাইব্রেন্ট ভিলেজ এবার আরে আমচাইনি কামিন কিটিংগৈ লাইথানায় সালব্রী জুন নিসিমি সাল থামসি জুন জরা খিপি কায়নীয় অ সামুবতাং সংসার জাক মানে হাকতর গনাঙ্গি যুগলে জাক অনলাইন সঙ্গমা বাতাইমুংনি বিশিংতৈ আর মানজাক নাই রকন সাইজাকা অ বাতাইমুঙ্গ খরক থাম রাসায়নি গোবাং মানজাক মানে কেন্দ্রনি রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মন্ত্রী আশোক রেমিয়াকর্মা উল কেন্দ্রনি সংসদ নতুই মন্ত্রী কিরেন রিজিজু শাখা মচাং প্রধান বিশিচি রমুই সামুং তাংমা লোকরকনি লংমা তাই সেরংনাই রকনি পুইতো থাংজাকমা সয় নকজাকমা মচাং রিজিজু রংমন্ত্রী সামুং কাহাম তাংলামা তাই ফান গনাং ভারত সামতি সাথানি বিনি সাকথারমা জারনি বাকি হামবাই ইয়াফারখা লামদিং বদরপুর সেকশন নিউ হারাঙ্গা যাও স্টেশননি থানা ও রেল লাইন তলানি হা কোয়াকমা বাকি আগরতলানি সিমি হাক চালা থানা ট্রেন লাইসমুঙ্গ কেবেংখা সালসি সালকা রেলনি লোকমানজবুং তাংফাং অক্রা কপিল জল শ্রী কিশোর শর্মা তিনি সাকাল থাংলাই সুনাই রকনি নাইম থাংনি বাকি অ রেল লাইনি অবখাকতে তিনি তাই খনা হরনি দামসনি নিসিমি আচুকনি দামবা জরা বরকলাই সমুং ট্রেন লাইসমা মঠাকতনি জাখা অবনি বাকি আগরতলা তাই ফাতার হাস্তে অ লাইসনাই ট্রেননি জরা বতাং সেলাই জাখা খনা কার্গিল কপ্লাই ইংমা সাল অবন রগৈ লাদাখ দ্রাস ও সালনৈনি মৈত খ্লাইমা পান্ডে তিনি জেংখা পাকিস্তান কেবিংগৈ ভারত কপ্লাই ইংমান মৈত খ্লাইনা বাকে বিশি ব্রুম ব্রুম সাল নৈশি দক জুলাইও কার্গিল কপ্লাই ইংমা সালন পালাই জাগো কাশমুং নাই মথাং মন্ত্রী রাজনাথ সিং খনা কার্গিল কপ্লাই ইংমা সালনি পান্ডাও মানজাগান পান্ডব কার্গিল সবানি ককথম গনাং মাংপ্লি ফুনুক জাগান সবাও লংমা রনাই রকনি ফাইসিং বরম রাজাগান তাই থৈজানাই নখুনি বরক রক বাই ককলাম সালাইমুং গান তাই অ সবাও মানজাকনাই উমর গনাং সেংক্রাগ রকন মৈত খ্লাই জাগান আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অ ককতমা আওয়াই খ্লাইজাগৈ তঙ্গো আকাশবাণী কক্তমানে আপডেট মানা নিবাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এ আই আর এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ আই আর নিউজ এলার্স ইউটিউব নাইদি ইউ নিউজ অন এ আই আর অফিসিয়াল অবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মানা নিকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গানা হাস্তেফা ইন্দ্রসেন রেড্ডি নাল্লু কামি আমচাই রকন ফেক মুং ইয়াকারসা খ্লাইনা কবক মুংনা রেখা তিনি ধর্মনগর যুবরাজনগর ব্লক হুকবার খ্লাইনাই রক বাই ককলাম সালাইমাও ব অ কবক মুংনা রেখা হাস্তেফা তিনি অ ব্লকনি উপতাখালী এস বি রংনক এগ্রোটেক মর্ডান রাইস মিল পাম অয়েল বাগতাই ওয়াকরিমা কেন্দ্র বেড়াই নাইখা আবন কারি ব ধর্মনগর নি কসাম আলং নকনি কাফেন বেড়াই নাইখা বেড়াই নেমা জরা বিনি লকি তংমানি এমএলএ জহর চক্রবর্তী যাদব লালনাথ সালসি ত্রিপুরা জেলা পরিষদ নিকাশকু অক্রাজক অপর্ণা নাথ যুবরাজনগর পঞ্চায়েত সমিতি নি চেয়ারপার্সন অপর্ণা সিংহ দেবনাথ হাঙ্কর নাইকেল ফংসানী চন্দ্রন এসপি অবিনাশ রায় মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলা প্রদেশ বিজেপি হাবানগ সন্ত শিরোমণি গুরু রবিদাস মহারাজ নি ফিল দগ্রামবাসী আসাইমা সালনরগৈ সংযোজাক সম্প্রীতি সংকল্প অভিযান চেঙ্গিরেখা মন্ত্রী অক্রা শাখা সন্ত শিরোমণি গুরু রবিদাস মহারাজ লোক হামক্রাই কথালাইমুং তাই হদাও বায়াবচারিনি হালক কাহাম বৌই কলাংমা ও লংমা বারজা ইয়াসাক লংখা বিনি হদান ছয়লাম হিমথানি খা বাসারু পান্ডাও মানজাখা কুসুগ্রং মন্ত্রী কিশোর বর্মন প্রদেশ বিজেপি কাসকু অভিষেক দেবরায় এমএলএ ভগবান চন্দ্র দাস আকসং মন্ত্রক প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা হোমিওপ্যাথি মেডিক

মেডিকেল মঠানি হাফাংনি বুমুং উঙ্গানো আগরতলা সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ তাই নেতাজি সুভাষ চন্দ্র বসু হোমিওপ্যাথি হাসপাতাল তিনি আগরতলা প্রদেশ বিজেপি হাবা নগর সংসাজাক পান্ডানি উল কক্ত মাথমনাই রক্ন ব অকক শাখা আগরতলা তাই বিলুনিয়া ও দরবা নগ তিনি আলাইদা লুকু দরবা অংখা ও লুকু দরবা ও নৈসাই নৈরা ব্রৈরা চুকুচিদক সুক দরবানী কক সরজাখা সালথাং হাং খর কেরংনি সেবরনাই তাংসংনি তাংকরা রামানুষ ভট্টাচার্য শাখা আগরতলা সংসাজাক লুকু দরবা ও ট্রাফিক চালননি দরবান তৈয়ী থামসাইটাই কুবুনি কক সর ইমাননাই নৈরানি বকবাং দরবানী কক সরনা বাকি তিসাজাগ ও দরবা ও সাসাই সারা নৈচি সা দরবানী কক সর জাখা ইয়ং বিলুনিয়া ও যুগালি জাক লুকু দরবা ও সাসাই থামরা স্নিচি বা দরবানী কক সর জাখা সিপিআইএম হাস্টে কমিটিনি সালনিনি পান্ডাতিনি আগরতলা পাইখা পান্ডানি উল দলনি হাস্টে তাঙ্করা জিতেন্দ্র চৌধুরী শাখা পান্ডাও হাস্টে নেতাবুকনি রাজনীতি হদাতাই রাংথং হালকন তুই ককলাম সালাই জাখা ব হাস্টে পুলিশনি দাগিফাং বক্রক অনুরাগ থৈমানি পাতিমুন হাইকোর্টনি দরবার ফাং খরকসা বাই আমজগ্রানানি সানফিরখা কেন্দ্র হাফাংনি রায়দানি বাকি হোকবার খাই নাই তাই সামুং তাংনাই রকনি হামারি কেবেঙ্গি টঙ্কা হই ব ককসেল শাখা বসকাং আগস্ট তালনি সালচিও হা কতর গনঙ্গি জেল ভরু আন্দোলন সিপিআইএম মানজাগান হই ব শাখা কক মাথুমনাই রকনি কক মালাই মঙ্গ আগেনি সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত আগেনি এমএলএ সুদন দাস মানজাখা কমনওয়েলথ গেমস ভারত পইলা মেডেল মানখা নৈসাই নিশিদ গ্লাসগো কমনওয়েলথ গেমস চলারকনি হেভিওয়েট পেরা পাওয়ার লিফটিং ব্রোঞ্জ মেডেল মানখা বিহারনি জান্দু কুমার সারা চুকুচি কেজি হিলিক তিসাউই জান্দু কুমার অ মেডেল মানো অ কাহামান মারি মানমা বাই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বিনি খা কলক সামং তাংমা লুকরকন খা বাসারাওন হনই বলাইখা বসকাং দাম নৈসি ব্রিয় হাস্তেনি বেবাক হাংখর ও ফেরাংক গৈওয়াতই ওয়াই মানহনই হজাক মুরখা নবরটিবার নাখং খনা সালনি সাকানি তুমারি 33 ডিগ্রি তাই খামানি 22 ডিগ্রি সেলসিয়াসনি গানাকিনি তঙ্গৈ মানো তিনি সালনি সাকানি তুমারি তংমানি 32.4 ডিগ্রি তাই খামানি 25.5 ডিগ্রি সেলসিয়াস পাইরনা সকাং তিনিনি ককতমা ববাগ্রক তাই সাপরু কেন্দ্রনি রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিনি মন্ত্রী আচুক থাইয়া কারখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খনা ককটি সালনি ভুংদামচি সাব আকাশবাণী মন কি বাত পান্ডানি বিশিমতুই হা কতর তাই বুই হা কতর নি লোকরক বাই কগলাম সালায়ানা হাস্তে ফা ইন্দ্র সেন আরে দিনাল্লু কামি আমসাই রকন ফেক মুং ইয়াকারজাক ক্লাইনানি কবক মুং নারেখা কমনওয়েলথ গেমস ভারত পুইলা মেডেল মানখা ককটমা তিনি নি বাকি অরণ পাইখা উলনি কক বরক বাই ককটমা আওয়াই অঙ্গানে খনা ভুংনি দামসনি তামই সতী ব্রিসিও

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু গ্রামীণ এলাকাগুলিকে মাদকাসক্তির প্রভাব থেকে মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। আগামীকাল কার্গিল বিজয় দিবস, এই উপলক্ষে লাদাখের দ্রাসে আজ থেকে দুদিনব্যাপী স্মারক অনুষ্ঠানের সূচনা হয়েছে। কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয়। রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু গ্রামীণ এলাকাগুলিকে মাদকাসক্তির প্রভাব থেকে মুক্ত রাখার জন্য আহ্বান জানিয়েছেন। আজ ধর্মনগরের যুবরাজনগর ব্লকে কৃষকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই আহ্বান জানান। রাজ্যপাল আজ

ব্লকে উপতাখালী এসবি স্কুল, এগ্রো ট্র্যাক, মডার্ন রাইস মিল, পাম ওয়েল, গাছের বাগান, একটি শুকর পালন কেন্দ্র পরিদর্শন করেন। তিনি ধর্মনগরের পুরনো জেল প্রাঙ্গনে জেল ক্যাফে পরিদর্শন করেন। উপতাখালী এসবি স্কুলে রাজ্যপাল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং এলাকাবাসীদের সঙ্গে আলোচনা করে পঠন পাঠনের বিষয়ে খোঁজ খবর নেন। এরপর রাজ্যপাল শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত এগ্রো টার্ফ মডার্ন রাইস মিল পরিদর্শন করেন। তিনি একটি পাম ওয়েল গাছের বাগানও পরিদর্শন করেন। রাজ্যপালের সঙ্গে ছিলেন বিধায়ক জহর চক্রবর্তী, যাদবলাল নাথ, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিংহ দেবনাথ, উত্তর জেলা জেলাশাসক চাঁদনি চন্দ্রন, এসপি অবিনাশ রায়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, হোমিওপ্যাথি মেডিকেল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু হোমিওপ্যাথি হাসপাতাল। আজ আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানের বর্তে নিয়ে সাংবাদিকদের একথা জানান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আজ তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। সামাজিক মাধ্যমে শ্রী প্রধান জানান, গত 10 দিন ধরে চলা শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে উদ্ভূত পরিস্থিতিতে তিনি গভীরভাবে ব্যথিত। তিনি বলেন, এটি তাঁর কাছে কোনো ব্যক্তিগত সম্মানের বিষয় নয়। নতুন দিল্লির যন্তর মন্তর ও সারা দেশে চলমান পরিস্থিতি বিবেচনা করে তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর উদ্দেশ্য দেশবিরোধী শক্তি যাতে এই পরিস্থিতিকে কাজে লাগাতে না পারে তা নিশ্চিত করা এবং কোনো শিক্ষা ভবিষ্যৎ যাতে আইনি জটিলতায় না জড়িয়ে পড়ে তা দেখা। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা, আস্থা ও নিরন্তর সমর্থনের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের সেবা করাই তাঁর জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, শ্রী প্রধানের দীর্ঘ এক দশকের কর্মযাত্রা জনজীবন ও ছাত্র কল্যাণের প্রতি তাঁর আজীবন নিষ্ঠারই প্রমাণ। শ্রী রিজিজু তাঁর নিবেদিত প্রাণ সেবা, কুসংস্কারের প্রতি অঙ্গীকার এবং একটি শক্তিশালী ভারত গঠনে অবদানের জন্য শ্রী প্রধানকে ধন্যবাদ জানান। ভারতের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং প্রতিটি সিদ্ধান্তের কেন্দ্রে লক্ষ লক্ষ শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে শ্রী প্রধানের আন্তরিক প্রচেষ্টারও তিনি প্রশংসা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হল মন কি বাত অনুষ্ঠানের 136তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এয়ার মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রী দপ্তর তথা তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানটা অব্যবহিত পরে এর আঞ্চলিক ভাষায় অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের 650তম জন্মজয়ন্তী উপলক্ষে সম্প্রীতি সংকল্প অভিযানের সূচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজ মানবতা, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তাঁর জীবন ও আদর্শ আজ সমাজকে সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে সমানভাবে প্রাসঙ্গিক। তিনি গুরু রবিদাসের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে সম্প্রীতি, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মন, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, বিধায়ক ভগবান চন্দ্র দাস প্রমুখ। সিবিআইএম রাজ্য কমিটির দুদিনব্যাপী বৈঠক আজ আগরতলায় শেষ হয়েছে। বৈঠক শেষে সিবিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলনে জানান, বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়। তিনি রাজ্য পুলিশের ডিজি অনুরাগের মৃত্যুর ঘটনা হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে তদন্ত করার দাবিটি পুনরায় উত্থাপন করেন। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের নীতির কারণে সারা দেশে কৃষক, ক্ষেতমজুর, শ্রমিকদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। আগামী 10ই আগস্ট দেশব্যাপী জেল ভরো আন্দোলন সিবিআইএম দল অংশ নেবে বলে তিনি জানান। রাজ্যের বিভিন্ন স্থানে রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, প্রাক্তন বিধায়ক সুধন দাস। লামডিং বদরপুর সেকশনের নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনের নিচের মাটি বসে যাওয়ায় আগরতলা থেকে দূরপাল্লার ট্রেন চলাচলের প্রভাব পড়েছে। উত্তর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কবিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আপাতত রেললাইনের ওই অংশে আজ ও আগামীকাল রাত 7টা থেকে ভোর 5টা পর্যন্ত সমস্ত যাত্রীবাহী ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে। এই কারণে আগরতলা থেকে এবং বহিরাজ্য থেকে আগরতলাগামী বেশ কয়েকটি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। আজ ও আগামীকাল 15650 নারিঙ্গি আগরতলা এক্সপ্রেস নারিঙ্গি থেকে আগরতলার উদ্দেশ্যে ছাড়বে রাত 10:30।
15649 আগরতলা নারিঙ্গি এক্সপ্রেস রাত 11টায় আগরতলা থেকে রওনা দেবে। 15626 আগরতলা দেওঘর এক্সপ্রেস

আজ রাত 11:30 আগরতলা থেকে রওনা হবে। 01666 আগরতলা রানী কমলাবতী বিশেষ ট্রেন আগামীকাল রাত 11:30 যাত্রা শুরু করবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার ব্যাক হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আগামীকাল কার্গিল বিজয় দিবস। এই উপলক্ষে লাদাখের দ্রাসে আজ থেকে দুদিনব্যাপী স্মারক অনুষ্ঠানের সূচনা হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়কে স্মরণীয় করে রাখতে প্রতিবছর 26 জুলাই কার্গিল বিজয় দিবস পালন করা হয়। আগামীকাল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কার্গিল বিজয় দিবসের মূল স্মারক অনুষ্ঠানে অংশ নেবেন। কার্গিল বিজয় দিবসের 27তম বর্ষপূর্তি উপলক্ষে লাদাখের দ্রাসে আজ দুদিনব্যাপী স্মারক অনুষ্ঠানের সূচনা হয়েছে। সেখানে যুদ্ধ স্মরণ কর্মসূচির মাধ্যমে 1999 সালের কার্গিল যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল অপারেশন বিজয়ের উপর একটি নির্মিত তথ্যচিত্র প্রদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শহীদদের নিকটাত্মীয়দের সঙ্গে মত বিনিময় এবং যুদ্ধে অংশগ্রহণকারী প্রবীণ সৈনিকদের স্মৃতিচারণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বিকেল 4:30 ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম 2026-এর অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 400-এরও বেশি তরুণ অংশগ্রহণকারী মত বিনিময়ে অংশ নেবেন। লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড জুড়ে 74টি ভাইব্রেন্ট ভিলেজ বা সীমান্তবর্তী গ্রামকে কেন্দ্র করে গত 4 থেকে 30 জুন পর্যন্ত দুই পর্যায়ে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম 2026-এর আয়োজন করা হয়েছিল। দেশ জুড়ে আয়োজিত এই অনলাইন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীদের নির্বাচন করা হয়েছিল, যেখানে 3 লক্ষেরও বেশি তরুণ অংশ নেয়। মাই ভারতের মাধ্যমে বাস্তবায়িত এই বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের পরিকল্পনা করা হয়েছে প্রধানমন্ত্রীর সেই দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়িত করার লক্ষ্যে, যার আওতায় ভারতের সীমান্তবর্তী গ্রামগুলোকে দেশের প্রথম গ্রাম হিসেবে গণ্য করা হবে এবং বিকশিত ভারত গড়ার যাত্রায় তাদের সক্রিয় অংশীদার করে তোলা হবে। আজ অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আগরতলার সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে দৃষ্টিহীন শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সমাজকল্যাণ সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, সংগঠনের সাধারণ সম্পাদক মিটখুন সাহা। আজ আগরতলা ও বিলোনী আদালতে বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হয়েছে। প্রায় 2496টি মামলা নিষ্পত্তি হয়েছে। পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের সচিব রামানুজ ভট্টাচার্য জানিয়েছেন, আগরতলায় লোক আদালতে ট্রাফিক চালান সংক্রান্ত 3000 ও অন্যান্য মীমাংসাযোগ্য 200টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। এই লোক আদালতে 1121টি মামলা নিষ্পত্তি হয়েছে। অপরদিকে বিলোনিয়ায় দক্ষিণ জেলা আইনসেবা কমিটির উদ্যোগে আয়োজিত বিশেষ লোক আদালতে 1375টি মামলার নিষ্পত্তি হয়েছে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। 2026 গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ার লিফটিংয়ে ব্রোঞ্জ জিতে ভারতকে প্রথম পদক এনে দিলেন বিহারের ঝান্ডু কুমার। 190 কেজি ওজন তুলে তিনি এই পদক নিশ্চিত করেন। তার এই সাফল্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অদম্য জেদ ও কঠোর পরিশ্রমের অনন্য প্রেরণা বলে প্রশংসা করেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলোকে আরেকবার পড়ছি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গ্রামীণ এলাকাগুলিকে মাদকাসক্তির প্রভাব থেকে মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। আগামীকাল কার্গিল বিজয় দিবস। এ উপলক্ষে লাদাখের দ্রাসে আজ থেকে দুদিনব্যাপী স্মারক অনুষ্ঠানের সূচনা হয়েছে। কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন জেলার চিঠি, আজ ধলাই জেলার চিঠি। ধলাই জেলায় চলতি অর্থ বছরে কেন্দ্র রাজ্য সরকারের যেসব উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণের কাজ চলছে, সেই কাজগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। পাশাপাশি কাজের স্বচ্ছতা ও গুণগত মান বজায় রাখার উপরও তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় রেখে উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে। সম্মিলিত প্রয়াসে সংশ্লিষ্ট এলাকার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে। গত বৃহস্পতিবার ধলাই জেলা জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে ধলাই জেলা এলাকায় কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণের বিষয়ে তিনি নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, সহকারী সভাধিপতি অনাদি সরকার, বিধায়ক মনোজকান্তি দেব, বিধায়ক শম্ভুলাল চাকমা, বিধায়ক পল দাংশু, বিধায়ক নন্দিতা দেব বর্মারিয়াং, বিধায়ক স্বপ্না দাস বাল, এমডিসি ধনঞ্জয় ত্রিপুরা, এমডিসি ক্ষত্রজয় রিয়াং, এমডিসি হলিউড চাকমা, এমডিসি ইসমেল জয় ত্রিপুরা, এমডিসি রতীশ ত্রিপুরা, এমডিসি রাজেশ্বর দেব বর্মা, ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচবি প্রমুখ। সভার শুরুতে ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচবি এই জেলার উন্নয়ন চলমান উন্নয়ন প্রকল্পগুলির কাজের তথ্য তুলে ধরেন। বিশেষভাবে দুর্বল জনজাতি গোষ্ঠীর সামগ্রিক উন্নয়ন ও সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে ভারত সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচি পিএম জনমন যোজনার অধীনে ধলাই জেলায় আরও একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। গত 13 জুলাই গন্ডা তুইসা মহকুমা হাসপাতালের উদ্যোগে মহকুমার অন্তর্গত প্রত্যন্ত তারাবন কলোনি এলাকায় এই বিশেষ স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। রাজ্য সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্য প্রকল্প মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের মহতী উদ্দেশ্যকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গত 16 জুলাই ধলাই জেলায় এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হল। ধলাই জেলা জেলাশাসক ও সমাহর্তা এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় আম্বাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে আম্বাসা টাউন হলে একদিনব্যাপী বিশেষ স্বাস্থ্য শিবির অত্যন্ত সফলতার সঙ্গে সম্পন্ন হয়। গ্রামীণ এলাকায় উন্নত ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত 18 জুলাই ধলাই জেলার ধুমছড়া পিএইচসির অন্তর্গত যতীন্দ্র রুয়াজা পাড়া এসবি স্কুলে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের অধীনে জেলাভিত্তিক এক বিশেষ চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং ছামনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিচালনায় সম্প্রতি ছামনো বিআরসি হলে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের আওতায় এক বিশেষ ব্লকভিত্তিক বিশেষজ্ঞ স্বাস্থ্য শিবির সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এদিনের বিশেষ স্বাস্থ্য শিবিরে ছামনো তার আশেপাশের অঞ্চলের সাধারণ মানুষকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ও রোগ নির্ণয়ের সুবিধা প্রদান করা হয়। শিবিরে 170 জন সাধারণ মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হয়েছেন। এতক্ষণ শুনলেন ধলাই জেলার চিঠি।

প্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আকাশবাণীর সংবাদ বিভাগের এই বিশেষ আলোচনার অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকের আলোচনার বিষয় ভারত ব্রিটেন সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি বা সেটা এবং ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026। বিশ্ব অর্থনীতির দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে এই দুটি উদ্যোগ ভারতের বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনতে পারে, বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে তো বটেই। তবে এর প্রকৃত সুফল কতটা এবং কিভাবে উত্তর পূর্ব

0: ভারতের অন্যতম সম্ভাবনা বয় রাজ্য ত্রিপুরার কাছে পৌঁছাবে, সেটাই আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। ত্রিপুরার ভৌগোলিক অবস্থান, বাংলাদেশকে ঘিরে বিস্তৃত আন্তর্জাতিক সীমান্ত, উন্নত সড়ক ও রেল যোগাযোগ, প্রাকৃতিক গ্যাস, রাবার, বাঁশ, আনারস, আগর, পর্যটন এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ক্রমবর্ধমান সম্ভাবনার জন্য বিশেষ গুরুত্ব বহন করে। অন্যদিকে ভারত ব্রিটেন সিইটিএ বা সেটা কার্যকর হলে রপ্তানি বৃদ্ধি, প্রযুক্তি সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। আবার ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 রাজ্যে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্ব উদ্যোগীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই সুযোগকে বাস্তবে রূপ দিতে কি কি প্রস্তুতি প্রয়োজন? ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষক, রাবার ও বাঁশ ভিত্তিক শিল্প, সীমান্ত বাণিজ্য, পর্যটন ও স্থানীয় উদ্যোগ, বিশেষ স্ব উদ্যোগীদের স্বার্থ কিভাবে সুরক্ষিত ও শক্তিশালী করা যাবে? ত্রিপুরা কিভাবে এই নতুন অর্থনৈতিক পরিসরে নিজের অবস্থান আরো সুদৃঢ় করতে পারে? এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আমাদের বিস্তারিত আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সামনে বিষয়টির বিভিন্ন দিক স্পষ্টভাবে তুলে ধরবে এবং ত্রিপুরার উন্নয়নের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার সুযোগ করে দেবে। আলোচনা শুরু করছি। আজকের আলোচনায় আমরা যুক্ত করতে পেরেছি ত্রিপুরার শিল্প ও বাণিজ্য সচিব কিরণ কির থেকে।
1: যেমন আমাদের ধর্মপুর ইউনিভার্সিটি হয়েছে, এখানে অনেক ফরেন কান্ট্রিজ থেকে স্টুডেন্ট আসবে আসছে, তো সেই মোতাবেক আমাদের যদি ফরেন ইউনিভার্সিটির ক্যাম্পাস ত্রিপুরাতে হয়, তো আমাদের রাজ্যের নর্থ ইস্টের এবং অন্যান্য দেশের ছাত্রছাত্রী এখানে আসবে।
2: রাজ্য সরকার এই সেটার সুবিধা নেওয়ার জন্য কি কি পদক্ষেপ নিতে পারে বা নিতে যাচ্ছে?
1: আমরা ইতিমধ্যে আমরা এমএসএমই, আমাদের এন্টারপ্রেনার স্টার্টআপ নিয়ে আমরা একটা সেন্সিটাইজেশন ওয়ার্কশপ আমরা করব। মাননীয় কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শ্রী পীয়ূষ গোয়েল ইতিমধ্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে চিঠি লিখেছেন। চিঠির মধ্যে উনি এসব বিষয়ে বলেছেন প্রত্যেক রাজ্যের কি কি পদক্ষেপ নিতে হবে। সেই অনুযায়ী আমরা প্রথমে আমরা রাজ্যের ভিত্তিক আমরা ওয়ার্কশপ করব, তারপরে আমরা জেলা স্তরে ব্লক স্তরে গিয়ে ইউকেএসএমবি যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে তার পাশাপাশি অনেক অন্য দেশের সঙ্গেও আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে।
2: হ্যাঁ,
1: তো এটাও নিয়ে আমরা প্রচারে যাব। তার সঙ্গে সঙ্গে যে আমাদের বিভিন্ন ক্লাস্টার আছে, এখানে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, আমরা সবাই এমএসএমইকে আমরা ভাগ করে দেব, কোন এমএসএমই কোন প্রোডাক্ট উপরে ফোকাস করবে সে করার জন্য ওদেরকে যে মদত লাগবে, হ্যান্ড হোল্ডিং লাগবে, এটা কোয়ালিটি মেনটেন করতে গিয়ে ল্যাবরেটরি লাগবে, এখানে অনেক সার্টিফিকেশন আছে, সার্টিফিকেশনের কস্ট আছে, ট্রেনিংয়ের ব্যাপার আছে, এখানে প্যাকেজিংয়ের ব্যাপার আছে। আমরা এসব নিয়ে আমাদের যে ইন্ডাস্ট্রি কমার্স ডিপার্টমেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্ট যে আমার হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট, এগ্রিকালচার, হর্টিকালচার, আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট, ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন, টিআইডিসি, আমরা সবাইকে সঙ্গে নিয়ে আমরা এটা আগামী দিনে কর্মসূচি নেব।
2: তো স্যার, এই সেটা আমাদের শুরুতে আপনি বলেছেন, তবু আরেকবার যে আমাদের অর্থ ব্যবস্থা এবং স্থানীয় উদ্যোগপতিদের জন্য কিভাবে লাভজনক হতে পারে?
1: আমাদের ত্রিপুরার যে আমাদের অর্থব্যবস্থা, আমরা এখানে দেখছি যে আমাদের সেকেন্ডারি সেক্টর যে ম্যানুফ্যাকচারিং সেক্টরের যে জিডিপি পার্সেন্টেজ সেটা প্রায় 10-11%। আমাদের উদ্দেশ্য আছে এখানে কমসে কম 20% আমাদের টার্গেট বাই 2030, এটা আছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি। তো সে করার ক্ষেত্রে আমাদের অনেক প্রোগ্রাম চলছে, যেমন র্যাম প্রোগ্রাম আছে, রিজুভেনেশন অফ এমএসএমইস ইন ত্রিপুরা, ওদের আমরা ক্যাপাসিটি বিল্ডিং করাচ্ছি। আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার আমাদের তৈরি হচ্ছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের এখানে ইয়ে হচ্ছে, ফান্ডিং দিয়ে আমাদের বেসিক ইনফ্রাস্ট্রাকচার আমরা করছি। আইটিআই মধ্যে আমাদের টাটা টেকনোলজির সঙ্গে আমরা স্কিল ডেভেলপমেন্ট করছি। এই তিনটা যে প্রোগ্রাম যে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট চালাচ্ছে, এটা যদি আপনি একসঙ্গে দেখেন তো আমাদের ম্যানুফ্যাকচারিং হাই এন্ড হাই কোয়ালিটি ম্যানুফ্যাকচারিং করার জন্য আমাদের আমরা ক্যাপাসিটি বৃদ্ধি করছি। সেখানে ইন্ডিয়া ইউকে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মতো অন্যান্য

0: যে আমাদের ক্রীড়াঙ্গনের হচ্ছে, এটা সিরিজ যেটা চলছে, এটা আমাদের ভারত সরকার এরকম ক্রীড়াঙ্গনের করছে, সেটা নিয়ে আমাদের রাজ্যের যে উদ্যোজক যুবক ওদের জন্য অনেকই অপরচুনিটি খুলবে। তো সেটা লাভ নেওয়ার জন্য আমার ইন্ডাস্ট্রি কমার্স ডিপার্টমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, অন্যান্য ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে আমরা এই সুযোগ আমরা সবাই করে দেব। এই দুনো দেশকে বিচ মে যে কম্প্রিহেন্সিভ ইকোনমিক আর ট্রেড এগ্রিমেন্ট লাস্ট ইয়ার যে সাইন হুয়া হ্যাঁ, ইসকা 15 জুলাই 2026 সে শুভারম্ভ হুয়া। ইসমে দুনো দেশোকে বিচ মে যে এক্সপোর্ট ইম্পোর্ট হ্যাঁ, ইসমে যে পহলে কাস্টম ডিউটি আর ট্যারিফ লগতে থে, উসমে কাফি কমি কি গই হ্যাঁ। বিশেষ করকে যে ভারত দেশ সে যে ইউকে মে এক্সপোর্ট হতে থে, উসমে 99% কি কটৌতি কি গই হ্যাঁ। আর ভারত মে যে ইউকে সে ইম্পোর্ট হতে হ্যাঁ, ইসমে 89% গুডস পে ডিউটি কি কটৌতি কি গই হ্যাঁ। তো মেরে খেয়াল সে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কি ওজন সে পুরা নর্থ ইস্ট ইন্ডিয়া আর বিশেষ করকে ত্রিপুরা রাজ্য কো কাফি লাভ হোক। যে আমার যে উদ্যমী হ্যাঁ, এমএসএমই হ্যাঁ, আমার স্টার্টআপস হ্যাঁ, টেক্সটাইল, হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফ্ট, বাম্বু, টি, অর্গানিক ফার্মিং, এই ক্ষেত্রে মে যে কাম করনে ওয়ালে আমার কৃষক হ্যাঁ, আমার শিল্পী হ্যাঁ, আমার এন্টারপ্রেনার্স, উনকো বহুত লাভ হোক। আমার রাজ্য সরকার কি তরফ সে যে কার্যক্রম চালায়ে যা রে হ্যাঁ, ইসমে এমএসএমই কি ক্যাপাসিটি বিল্ডিং করলে কে হমনে র্যাম প্রোগ্রাম কা লাস্ট ইয়ার সে হম লোগ ক্যাপাসিটি বিল্ডিং কর রে এমএসএমই কি। আইটিআই মে যে স্কিল ডেভেলপমেন্ট কা প্রোগ্রাম চল রা হ্যাঁ, ইন্ডাস্ট্রি 4.0, টাটা টেকনোলজি আর ত্রিপুরা সরকার ইসমে কাম কর রে হ্যাঁ। আর তিসরা হমারা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কি ফান্ডিং সে আমার ইন্ডাস্ট্রিয়াল স্টেট মে যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার কা নির্মাণ কিয়া যা রা। তো ইস ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কা লাভ আমার সবই উদ্যোজক স্টার্টআপ এন্টারপ্রেনার্স কো হো, ইসলিয়ে ইন্ডাস্ট্রি আর কমার্স ডিপার্টমেন্ট ত্রিপুরা সরকার সবই কে সাথ কাম কর রা হ্যাঁ। ইসমে জিতনি আমার নই নই হমে ইয়া অপরচুনিটি হ্যাঁ, উসকা লাভ সবই লোকো কো হো, ইসলিয়ে হম লোগ সাথ মে কাম কর রে হ্যাঁ। সাথ সাথ আবি কুছ হি দিন পহলে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 হুয়া, ইসমে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কে মার্গদর্শন মে করিব 1,20,000 কোটি কে উপর কে নিবেশ এমওইউ যা সিগনেচার কিয়ে গে। উসমে হম লোগ কোশিশ করে গে কি আমারা ম্যানুফ্যাকচারিং কি কোয়ান্টিটি বড়ে, কোয়ালিটি বড়ে, স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন হো, সার্টিফিকেশন হো। আর মাননীয় কমার্স আর ইন্ডাস্ট্রি মিনিস্টার ভারত সরকার শ্রী পীয়ূষ গোয়েল জি নে আমার রাজ্যকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় ইনকো এক ডিউ লেটার লিখে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কে লিয়ে ক্যা ক্যা করনা চাহিয়ে রাজ্যো নে ইসকে বারে মে অবগত কিয়া হ্যায়। হম উসি দিশা মে আমারে যো মিনিস্টার কমার্স ইন্ডাস্ট্রিজ সান্তনা চকমা বাবু, হম উনকে সাথ উনকে মার্গদর্শন মে হম লোক পদক্ষেপ লে রে। তো মে সবই আমার উদ্যোজক যুবাওকে মে আপিল করুঙ্গা কি আপ ইস ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কা আপ লাভ লিজিয়ে, আর আপকা উদ্যোগ সাথ সাথ ত্রিপুরা রাজ্যের বিকাশ ইসকে মাধ্যমে সে হোগা।
1: শ্রোতা বন্ধু, আজকের আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে আমরা বলতে পারি ভারত ব্রিটেন সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিলা এবং ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 এবং দুটি পৃথক উদ্যোগ নয়, বরং এগুলি ত্রিপুরার অর্থনৈতিক বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগের প্রতীক। তবে সুযোগের পাশাপাশি রয়েছে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উৎপাদনের মান উন্নত করা, পরিকাঠামো গড়ে তোলা, দক্ষ মানব সম্পদ তৈরি করা, রপ্তানিমুখী শিল্পকে উৎসাহ দেওয়া এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ত্রিপুরার রাবার, বাংলাদেশ আগর, আনারস, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ এবং পর্যটনের মতো সম্ভাবনাময় ক্ষেত্রগুলিকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরো কার্যকরভাবে যুক্ত করতে হবে। ত্রিপুরার ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে বাণিজ্য, আঞ্চলিক সংযোগ ও আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। উন্নয়নের এই যাত্রায় রাজ্য সরকার, শিল্প উদ্যোগী, ব্যবসায়ী, কৃষক, স্ব উদ্যোগী, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগী হতে পারে সাফল্যের মূল চাবিকাঠি। আমরা আশা করি সিইটি এর সম্ভাবনা এবং ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 এর মতো উদ্যোগের মাধ্যমে ত্রিপুরা নতুন বিনিয়োগ, কর্মসংস্থান, রপ্তানি এবং সুস্থায়ী অর্থনৈতিক সমৃদ্ধির পথে আরো এগিয়ে যাবে।

0: পাশাপাশি স্থানীয় মানুষের স্বার্থ এবং অংশগ্রহণও সমান গুরুত্ব পাবে। আজকের আলোচনা আমাদের সঙ্গে ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য সচিব কিরণ গিত্তে। আপনার ব্যস্ত সময়ের মধ্যে রাজ্যের স্বার্থে গুরুত্বপূর্ণ দুটি বাহিফলকের মতো বিষয়ে আপনি অভিমত ব্যক্ত করলেন, রাজ্যবাসীর কাছেও এ নিয়ে হয়তো নানা প্রশ্ন ছিল, আজকের আলোচনা সেই বিষয়গুলোকে আলোকপাত করলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। একই সঙ্গে আমাদের শ্রোতা বন্ধুদেরও আমাদের সঙ্গে অনুষ্ঠানে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আবারও নতুন কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব আকাশবাণীর সংবাদ বিভাগের পক্ষ থেকে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আজকের প্রসঙ্গ।

0: চরণ।
1: এতক্ষণ শুনলেন মিশ্র গান আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত শনিবার সেরা সঙ্গীত সভার অনুষ্ঠান।
2: আজ কে ইস কার্যক্রম মে হাম আপকে লিয়ে লেকার আয়ে হ্যায় আকাশবাণী কি এক গ্রেড গায়িকা শ্রীমতী আদিতি ব্যানার্জি কা সুমধুর উপশাস্ত্রীয় গায়ন।
3: দিস ইজ আকাশবাণী, আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল আওয়ার লিসনার্স অফ ন্যাশনাল প্রোগ্রাম অফ মিউজিক। ইন টুডেজ ব্রডকাস্ট উই ব্রিং টু ইউ আ ডিলাইটফুল সেমি ক্লাসিক্যাল ভোকাল রিসাইটাল বাই আকাশবাণীজ এ গ্রেড আর্টিস্ট শ্রীমতী আদিতি ব্যানার্জি।
2: শ্রীমতী আদিতি ব্যানার্জি নে আপনি প্রারম্ভিক সঙ্গীত শিক্ষা স্বর্গীয় শ্রী নীলমাধব সিনহাজি সে প্রাপ্ত কি, তৎপশ্চাৎ গ্বালিয়র ঘরানে কে প্রখ্যাত গায়ক পণ্ডিত লক্ষ্মণ কৃষ্ণরাও পণ্ডিতজি সে উনোনে খেয়াল ওর টপ্পা গায়িকে কা গহন অভ্যাস কিয়া। উনোনে পদ্মভূষণ শ্রীমতী শোভা গুরটুজি কে সান্নিধ্য মে লগভগ 14 বর্ষ তক ঠুমরি দাদরা হোরি ওর কজরি কে পূরব অঙ্গ গায়িকি কা বিশুদ্ধ প্রশিক্ষণ প্রাপ্ত কিয়া ওর উনকে সাথ অনেক মঞ্চো পর প্রস্তুতিয়া ভি দি। দিল্লি বিশ্ববিদ্যালয় সে সঙ্গীত মে এম এ এবং এম ফিল মে স্বর্ণ পদক প্রাপ্ত করনে কে সাথ সাথ শ্রীমতী আদিতি ব্যানার্জি কো পদ্মবিভূষণ গিরিজা দেবীজি দ্বারা পূরব অঙ্গ গায়িকী উৎসব মে বিশেষ রূপ সে সম্মানিত কিয়া গিয়া হ্যায়।
3: শ্রীমতী আদিতি ব্যানার্জি রিসিভড হার ইনিশিয়াল ট্রেনিং ইন মিউজিক ফ্রম লেট শ্রী নীল মাধব সিনহা। Subsequently, she underwent a rigorous training in Khayal and Tappa singing under the eminent exponent of the Gwalior Gharana, Pandit Lakshman Krishna Rao Pandit, under the guidance of Padma Bhushan Srimati Shobha Gurtu. For nearly 14 years, she mastered the authentic Purab Ang Gayaki, performing Thumri, Dadra, Hori and Kajri, and also accompanied her guru on numerous prestigious occasions. In addition to topping her MA and MPhil degrees in music from Delhi University with gold medals, Srimati Aditi Banerjee was specially honored by Padma Vibhushan Girija Devi during the Purabang Gayaki Utsav.
2: Aaiye sunte hain Srimati Aditi Banerjee ke swar mein upashastriya sangeet ki yah vishesh prastuti. Unhe tabla par sangat kar rahe hain Shri Bharat Kamat aur harmonium par sangat kar rahe hain श्री सौमित्र क्षीरसागर। कार्यक्रम के प्रारंभ

0: अभी आपने सुना मिश्र भैरवी में बद्ध दादरा।
1: दैट वॉज दादरा सेट इन मिश्र भैरवी।
0: संगीत के अखिल भारतीय कार्यक्रम में आपने सुनी श्रीमती अदिति बैनर्जी के स्वर में उपशास्त्रीय संगीत की यह विशेष प्रस्तुति। उन्हें तबला संगत कर रहे थे श्री भरत कामत और हारमोनियम पर संगत कर रहे थे श्री सौमित्र क्षीरसागर। इसी के साथ आकाशवाणी का आज का यह संगीत का अखिल भारतीय कार्यक्रम यही संपन्न होता है। इस कार्यक्रम की रिकॉर्डिंग आकाशवाणी पुणे द्वारा की गई तथा इसका प्रसारण आकाशवाणी दिल्ली से किया गया।
1: इन टुनाइट्स नेशनल प्रोग्राम ऑफ म्यूजिक यू वर लिसनिंग टू रिसाइटल ऑफ सेमी क्लासिकल वोकल म्यूजिक बाय श्रीमती अदिति बैनर्जी। शी वॉज अकम्पनीड ऑन तबला बाय श्री भरत कामत एंड ऑन हारमोनियम बाय श्री सौमित्र क्षीरसागर। दिस प्रोग्राम वॉज रिकॉर्डेड अर्लियर एट द स्टूडियोज ऑफ आकाशवाणी पुणे एंड ब्रॉडकास्ट केम टू यू फ्रॉम आकाशवाणी दिल्ली। नमस्कार।
2: এতক্ষণে শনিবার সুরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লী কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত, 6:15 অঞ্জলি, 7:05 রবিকিরণ, 7:45 অভিজ্ঞাপন, 8:40 কাকলি, 9:10 দেশবন্দনা। শুনবেন 10:00 ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান। শুনবেন 10:55 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের 136তম পর্ব। এরপরে শুনবেন অনুষ্ঠানে বাংলা এবং ককবরক তর্জমা। বেলা 1:05 শুনবেন পদ্মপুরাণ, 1:40 শুনবেন লোকগীতি, 1:50 রবীন্দ্রসঙ্গীত। এবারে শুনবেন দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 চিত্রগীতি, 5:45 ভক্তিগীতি, 6:05 কল্যাণী, 6:30 ঘর গৃহস্থের আসর, 8:05 মন কি বাতের বাংলা এবং ককবরক তর্জমা পুনঃপ্রচারিত হবে। রাত 8:30 শুনবেন রসে বসে, রাত 9:00 গিটার বাদন, রাত 9:15 স্পটলাইট অনুষ্ঠান, 9:30 রবীন্দ্রসঙ্গীত, রাত 10:00 শুনবেন অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। এবারে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালের তাপমাত্রা 34-25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং 25.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 93%, সর্বনিম্ন 62%। আজ সারাদিনে বৃষ্টিপাতের পরিমাণ 0.8 মিলিমিটার। এক সতর্কবার্তায় বলা হয়েছে যে ত্রিপুরার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি আকাশবাণী আগরতলা। আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন এখানে শেষ হল। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে 5:53। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:02 হয়ে 4 সেকেন্ড। জয় হিন্দ।